আকাশবাণী শিলচর শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে। আজ মঙ্গলবার 26শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, পয়লা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 16ই জুন 2026 খ্রিস্টাব্দ।

ना शौचं नापि च आचारो ना सत्यं तेषु विद्यते आसत्यम् अप्रतिष्ठन्ते जगदाहुरनिःसरम् अपरस्परसम्भूतं किमन्नत् कामहैतुकम् एतां दृष्टिम् अवस्तव्य नष्टात्मनो अल्पबुद्धयः प्रभवन्ति उग्रकर्माणाः स्खयायो जगतो अहिताः कामम् आश्रित्तो दुष्पुरम् दम्भमानो मदान्विताः मोहाद्गृहीत्या असद्ग्रहान् प्रवर्तन्ते अशुचिव्रताः चिन्तामपरिमेयाञ्च प्रलयान्तम् उपाश्रिताः कामो उपभोगपरमा एतावदिति निश्चिताः आशापाशु शतैर्बद्धाः कामो क्रोधोपरायणाः ईहन्ते कामोभृगार्थम् अन्नेन अर्थसञ्चयान् ईदमद्य मया लब्धम् ईदम् प्राप्स्ये मनोरथम् ईदमस्ति ईदमपि मे भविष्यतीर्पुनर्धनम् असौ मया हतो शत्रुर्हनिष्ये चापरानपि ईश्वरो अहम् अहङ्भोगी सिद्ध्यहङ् बलवान् सुखी अद्यो अभिजनवानस्मि कोऽन्नोऽस्ति सदृशो मया जक्षे दस्वामि मदिष्ये इति अज्ञानो विमोहिताः अनेको चित्तविभ्रान्ता महोजालो समावृताः प्रसक्ताः कामो भोगेषु पतन्ति नरके अशुचौ आशुरिं जनीमापन्ना मूढा जन्मनि जन्मनि मामप्राप्यैव कौन्तेयो ततो जन्ति अधमाङ्गतिं त्रिविधं नरकस्य ईदङ्गदारं नाशनमात्मनाः कामः क्रोधस्तथा लोभो तस्मादेतत्त्रयं त्यजेत् श्री भगवान कहिलेन हे अर्जुन धर्मेर आड़म्बर अहंकार निजेके अति बड़ मने करा क्रोध रूढ़ कथा बला एवं हिताहित ज्ञान ना थाका এই দোষগুলি অসুর ভাবাপন্ন স্বভাবের লোকের মধ্যে দেখা যায় অসুর স্বভাবের লোক ধর্ম করা আর অধর্ম না করা যে কি তাহা বুঝিতে পারে না শরীর ও মনের পবিত্রতা ও সদাচার বা সত্য ইহাদের মধ্যে নাই এই স্বভাবের লোকেরা বলে এই জগৎ মিথ্যা ইহার মূলে ধর্ম বা অধর্ম নাই ইহার কোনো ঈশ্বর নাই মানুষের মতো স্ত্রী পুরুষ হইতে ইহার সৃষ্টি হইয়াছে কাম হইতে ইহা জন্মিয়াছে ইহার অন্য কোনো কারণ থাকিতে পারে না এই প্রকার বুদ্ধি নিয়া ইহারা জগতের ধ্বংস করিতেই জন্মে ইহাদের মন অত্যন্ত নীচ বুদ্ধি অতি অল্প কর্ম অতি ভয়ানক ইহারা জগতের শত্রু ইহাদের কামনা পূরণ করা অসম্ভব ইহাদের মনে অহংকার নিজে বড় বলিয়া বুদ্ধি ও গর্ব আছে ইহারা মোহের বশে অসৎকর্ম করিতে আরম্ভ করে এবং নানাবিধ অপবিত্র বস্তু দিয়া আরাধনা করে অমৃত্যু ইহারা বিষয় চিন্তায় ডুবিয়া থাকে বিষয় ভোগকেই ইহারা সারবস্তু বলিয়া মনে করে শত শত আশা সর্বদাই ইহাদেহকে বাঁধিয়া রাখে কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজেদের ভোগসুখের জন্য অন্যায় পথে টাকা কড়ি জোগাড় করিতে চেষ্টা করে অজ্ঞানে আচ্ছন্ন হইয়া ইহারা ভাবে এই ইচ্ছা আজ আমার পূর্ণ হইল এই ইচ্ছাটা কাল পূর্ণ হইবে এই কত টাকা আমার আছে আবার আরও কত হইবে এই শত্রুকে আজ মারিলাম আরও কত শত্রু আবার মারিব আমি প্রভু আমি ভোগ করিব আমি ভাগ্যবান আমার শক্তি আছে আমি কেমন সুখী আমি ধনী আমার কেমন উচ্চ বংশে জন্ম আমার মতো কে আছে আমি যজ্ঞ করিব দান করিব আনন্দ করিব ইহারা নানাবিধ কামনা পূরণের জন্য ভুল পথে চলে নানারূপ মোহের বশে আচ্ছন্ন হয় এবং কামভোগে আসক্ত হইয়া ঘোর নরকে যায় এই অসুর ভাবাপন্ন লোকেরা জন্মে জন্মে আমাকে

0: না পাইয়া আরও নিচ গতি প্রাপ্ত হয়। হে কুন্তেয়, কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, ইহাতে মানুষের সর্বনাশ হয়, তাই এই তিনটিকে ত্যাগ করিবে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে গীতা পাঠ শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানের প্রথম শিল্পী অবনী মোহন পাল।

বিশ্বজিৎ রায়চৌধুরীর গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল আজকের বন্দনা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 বেলা 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842-262779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এবারে শুনবেন ক্ষেতে খামারে।

লেবু তার সুন্দর চেহারা এবং আনন্দদায়ক গন্ধ এবং চমৎকার খাদ্যগুণের জন্য অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও কাগজি লেবু মানবদেহের বিভিন্ন রোগ নিরাময়ও বিশেষভাবে উপকারী, বিশেষ করে গ্রহণী রোগ, শিশুদের বিভিন্ন চর্মরোগ, যকৃতের রোগ, শরীরের মেদবৃদ্ধিজনিত সমস্যায় কাগজি লেবু চমৎকার ফল দেয়। কাগজি লেবুর গাছগুলো ঝোপাকৃতি। এই গাছ সাধারণত 5 থেকে 10 ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। এই গাছের ডালে মাঝারি রকমের ধারালো কাঁটা রয়েছে। কাগজি লেবুর পাতা ও ফল ঘন সবুজ রঙের এবং প্রায় গোলাকার হয়। পাকলে ফলগুলি হলদেটে রং ধারণ করে। ফলগুলি রসালো ও টক স্বাদ বিশিষ্ট। ফুল এবং ফলগুলো সুগন্ধযুক্ত। কৃষক বন্ধুরা, কাগজি লেবু প্রায় সব রকমের মাটিতেই চাষ করা যায়। যদিও পলিযুক্ত হালকা দোআঁশ মাটি কাগজি লেবু চাষের পক্ষে বিশেষ উপযোগী। সমতল অথবা টিলা এই দুরকম মাটিতেই এর চাষ

ধারণ করে। ফুলগুলি রসালো ও টক স্বাদ বিশিষ্ট, ফুল এবং ফলগুলো সুগন্ধযুক্ত। কৃষক বন্ধুরা, কাগজি লেবু প্রায় সব রকমের মাটিতেই চাষ করা যায়, যদিও পলিযুক্ত হালকা দোআঁশ মাটি কাগজি লেবু চাষের পক্ষে বিশেষ উপযোগী। সমতল অথবা টিলা এই দুরকম মাটিতেই এর চাষ সম্ভব। যে কোনো ঋতুতেই এই লেবু চাষ করা যায়, তবে আমাদের এইসব অঞ্চলে বৈশাখ থেকে ভাদ্র মাসের মধ্যেই এর চাষ করার উপযুক্ত সময়। কৃষক বন্ধুরা, একটি পেন্সিল আকৃতির ডাল, যে ডালে ফল হয়েছে সেরকম ডাল যথানিয়মে কলম করার পর বিঘাপ্রতি এ ধরনের 60টি কলমের সঞ্জীবিত চারা রোপণ করা প্রয়োজন। কলম করা চারা রোপণের ক্ষেত্রে চারাতে শিকড় গজিয়েছে কিনা তা আগে নিশ্চিত করতে হবে। রোপণ করার সময় দূরত্ব বজায় রাখতে হবে, গাছ থেকে গাছ 1 মিটার এবং সারি থেকে সারি 1.5 মিটার। কাগজি লেবু চাষে সার প্রয়োগ অতি গুরুত্বপূর্ণ বিষয়। পরিমিত খাদ্যের অভাবে গাছে নানা ধরনের জটিল রোগ দেখা দিতে পারে, তাই প্রয়োজন অনুসারে কাগজি লেবু গাছে সার প্রয়োগ করা প্রয়োজন। 1 বছর বয়সের রোপণ করা চারার ক্ষেত্রে 5 কেজি জৈব সার, ইউরিয়া 350 গ্রাম, একক সুপারফসফেট 600 গ্রাম, মিউরেট অফ পটাশ 250 গ্রাম প্রয়োগ করতে হবে। যদি চারার বয়স 2 বছর হয়ে যায়, তবে 10 কেজি জৈব পচন সার এবং সঙ্গে 700 গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে। কাগজি লেবুর 3 বছর বয়সের গাছের বেলায় 150 কেজি জৈব পচন সার, ইউরিয়া 105 গ্রাম, একক সুপারফসফেট 180 গ্রাম, মিউরেট অফ পটাশ 700 গ্রাম প্রয়োগ করতে হবে। যদি গাছ 4 বছর বা তার বেশি বয়স্ক হয়ে যায়, তবে 20 কেজি জৈব পচন সার, ইউরিয়া 1400 গ্রাম, একক সুপারফসফেট 2400 গ্রাম, মিউরেট অফ পটাশ 1000 গ্রাম বা 1 কেজি প্রয়োগ করতে হবে। এসব সার একসাথে প্রয়োগ না করে দুভাগে ভাগ করে প্রয়োগ করা প্রয়োজন। সার প্রয়োগ করার সময় গাছের গোড়া থেকে 11 থেকে 45 সেন্টিমিটার দূরে প্রয়োগ করলে ফলন ভালো হয় এবং গাছে কোনো ধরনের রোগের আক্রমণও হয় না। লেবু গাছ রোপণ করার পর এতে নিয়মমাফিক মধ্যবর্তীকালীন যত্ন ও পরিচর্যাও করতে হয়। শুকনো মরশুমে গাছে জলসেচ করার ব্যবস্থা রাখাও জরুরি। মাঝে মাঝে গাছের গোড়ার মাটি, গাছের পাতা যতদূর বিস্তৃত হয়েছে ততটুকু জায়গা লম্বালম্বিভাবে কোদাল দিয়ে হালকাভাবে এমনভাবে কুপিয়ে দিতে হবে যাতে কোপানো মাটি সম্পূর্ণভাবে উল্টে যায়। ফল সংগ্রহ করার পর গাছ একবার কেটে নিলে গাছে রোগ ও পোকার আক্রমণ কমবে এবং ফলন প্রচুর বাড়বে।

এবারে শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। সুদেষ্ণা বসুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40। বেলা 12:30 শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। এতে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য ফোন করুন 2627792627 এই নম্বরে। সকাল 8:40

এটে নজরুল গীতির শিল্পী প্রবীর বন্দ্যোপাধ্যায়। বাংলা ছবির গান শুনতে পাবেন সকাল 8:50, বেলা 10 ও সন্ধে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত দেবব্রত চৌধুরীর সেতার বাদন শুনবেন। ছবির গান শোনা যাবে বেলা 10:30, বেলা 12 ও রাত 7:15। গৌতম মজুমদার ও শুভমিতার কণ্ঠে আধুনিক গান শুনবেন বেলা 11, দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী উষা উত্থুপ। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুজাতা রায়চৌধুরী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন অনুরাধা দত্ত ও বর্ণা চৌধুরীর পরিবেশনায়। দুপুর 2 লঘু যন্ত্র সঙ্গীতে অনুষ্ঠানে দীপক রায়ের ম্যান্ডোলিন বাদন শুনবেন। রাত 8:15 এই অনুষ্ঠানে শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন শুনতে পাবেন। দুপুর 2:30 ভজনের শিল্পী গার্গী চক্রবর্তী। দীননাথের কণ্ঠে গীত শুনবেন দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, রাত 8 হিন্দি কথিকার অনুষ্ঠান, রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি শুনবেন পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9:15। রাত 9:30 এনডিএ সরকারের 12 বছরের পথ চলা, সাফল্য ও অর্জন এ নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশগ্রহণ করবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জীব ভট্টাচার্য ও দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা। রাত 10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

সময় শুনি, কিন্তু ওই ব্যক্তি ইচ্ছে করলে এই ভয়াবহ নাগপাশ থেকে বেরিয়ে আসতে পারেন। আজকের প্রসঙ্গে বক্তব্য এটাই যে অভ্যেস ভালো বা মন্দ তা থেকে বেরিয়ে আসা মানুষের মোটেই অসাধ্য নয়। অভ্যেস নিয়ে একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ বিশেষ করে আজকের দিনে। এদেশের এক নমস্য ব্যক্তিত্ব যাঁর জন্ম ঢাকা বিক্রমপুরের নামি দাস পরিবারে। ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফিরেছেন, এর আগে 1890 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন। বিলেত থেকে দেশে ফিরে তিনি কিছুদিন কলকাতা হাইকোর্টে ওকালতির অভ্যেস করেন। তাঁর সম্পর্কে জানা যায় তিনি এতটাই শৌখিন ছিলেন যে শুধুমাত্র বিশেষভাবে তৈরি পোশাক তিনি পরতেন এবং পোশাক ইস্ত্রি করিয়ে আনা হতো বিদেশ থেকে। একটু ভেবে দেখুন, আমাদের মধ্যে যাঁরা দুহাতে নানা উপায়ে রোজগার করেন, অর্থাৎ সত্যিকার অর্থেই যাঁরা পয়সাওয়ালা, তাঁদের পক্ষেও ভোগের এত বড় রাস্তা খোলা নেই। কেন তাঁর কাপড় চোপড় ইস্ত্রি হতো বিলেতে, এদেশে কি ইস্ত্রি হতো না? নিশ্চয় হতো, বরং তাঁর এসব পছন্দ হতো না। কিন্তু পরবর্তীতে দেশের এই সংগ্রামে এতটাই পাল্টে গেলেন যে বিদেশি পোশাক বর্জন করলেন, গায়ে জড়িয়ে নিলেন খদ্দের। এই উদাহরণ শোনার পর আপনারাই বলুন, মানুষ কি অভ্যেস ছাড়তে পারে না? আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কে এই মহাত্মা। 1919 থেকে 1922 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলনে যুক্ত কাণ্ডারীদের অন্যতম ছিলেন তিনি। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফরওয়ার্ড নামে একটি খবরের কাগজ বের করেন, তবে পরবর্তী সময়ে এর নাম বদলে রাখা হয় লিবার্টি। কলকাতা কর্পোরেশন গঠন হওয়ার পর তিনি হয়েছিলেন প্রথম মেয়র। এরপরই জাতীয় কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে দিয়ে তিনি গঠন করেন স্বরাজ পার্টি। অহিংস নীতিতে যেমন তিনি বিশ্বাসী ছিলেন, তেমনি সাংবিধানিক পথে স্বাধীনতার স্বাদ উপভোগ করতে চেয়েছেন। হিন্দু মুসলমান ঐক্য, সম্প্রীতি ও জাতীয় শিক্ষার ওপর জোর দিয়েছেন। এর প্রেক্ষিতেই দেশ তাঁকে মনে করেছে পরম বন্ধু, পেয়েছেন দেশের বন্ধুর সম্মান। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1925 সালে শুরুতেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। মে মাসে তাঁকে নিয়ে যাওয়া হয় পাহাড় ঘেরা দার্জিলিংয়ে। জাতির পিতা মহাত্মা গান্ধী তাঁকে দার্জিলিং গিয়ে দেখে এসেছিলেন, কিন্তু প্রচণ্ড জ্বরে ওই বছরের 16 জুন, অর্থাৎ আজকের দিনে প্রয়াত হন দেশবন্ধু। মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে আসা হয়েছিল কলকাতায়। এক বিশাল শোক মিছিলের নেতৃত্ব দেন গান্ধীজি। দেশবন্ধু সম্পর্কে গান্ধীজি বলেছেন, দেশের সেরা মানুষদের অন্যতম তিনি। তিনি স্বপ্ন দেখতেন দেশের স্বাধীনতা নিয়েই তাঁর যাবতীয় চিন্তাধারা। তাঁর হৃদয়ে হিন্দু মুসলমান ভেদাভেদ নেই। পাশাপাশি ইংরেজদের আমি এটাও বলব যে ওঁর হৃদয়ে তাঁদের প্রতিও কোনো বিদ্বেষ ছিল না।

0: গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: পরদিন সকালে সত্য জাগিয়া উঠিয়া দেখিল রোদ উঠিয়াছে। একটা ব্যথার তরঙ্গ তাহার কণ্ঠ পর্যন্ত আলোড়িত করিয়া গড়াইয়া গেল। সে নিশ্চিত বুঝিল আজিকার দিনটা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে। চাকরটা সমুখ দিয়ে যাইতেছিল, তাহাকে ভয়ানক ধমক দিয়া কহিল, হারামজাদা, এত বেলা হয়েছে, তুলে দিতে পারিসনি, যা তোর 1 টাকা জরিমানা। সে বেচারা হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। সত্য দ্বিতীয় বস্ত্র না লইয়াই রুষ্ঠ মুখে বাসা হইতে বাহির হইয়া গেল। পথে আসিয়া গাড়ি ভাড়া করিল এবং গাড়োয়ানকে পাথুরিঘাটের ভিতর দিয়া হাঁকাইতে হুকুম করিয়া রাস্তার দুই দিকেই প্রাণপণে চোখ পাতিয়া রাখিল। কিন্তু গঙ্গায় আসিয়া ঘাটের দিকে চাহিতেই তাহার সমস্ত ক্ষোভ যেন জোড়াইয়া গেল। বরঞ্চ মনে হইল যেন অকস্মাৎ পথের উপরে নিক্ষিপ্ত একটা অমূল্য রত্ন কুড়াইয়া পাইল। গাড়ি হইতে নামিতেই তিনি মৃদু হাসিয়া নিতান্ত পরিচিতের মতো বলিলেন, এত দেরি যে, আমি 1/2 ঘন্টা দাঁড়িয়ে আছি, শিগগির নিয়ে নিন, আজও আমার ছিঁয়ে আসেনি, 1 মিনিট সবুর করুন, বলিয়া সত্য দ্রুতপদে জলে গিয়া নামিল। সাঁতার কাটা তাহার কোথায় গেল? সে কোনোমতে গোটা 2-3 ডুব দিয়ে ফিরিয়া সে কহিল, আমার গাড়ি গেল কোথায়? রমণী কহিলেন, আমি তাকে ভাড়া দিয়ে বিদায় করেছি। আপনি ভাড়া দিলেন? দিলামই বা, চলুন, বলিয়া আর একবার ভুবনমোহন হাসি হাসিয়া অগ্রবর্তিনী হইলেন। সত্য একেবারেই মরিয়াছিল, না হইলে যত নিরীহ যত অনভিজ্ঞই হোক একবারও সন্দেহ হইত এসবকে। পথ চলিতে চলিতে রমণী কহিলেন, কোথায় বাসা বললেন, চোরবাগানে? সত্য কহিল, হ্যাঁ। সেখানে কি কেবল চোরেরাই থাকে? সত্য আশ্চর্য হইয়া কহিল, কেন, আপনি তো চোরের রাজা, বলিয়া রমণী ঈষৎ ঘাড় বাঁকাইয়া কটাক্ষে হাসিয়া আবার নির্বাক মরাল গমনে চলিতে লাগিলেন। আজ কক্ষের ঘর অপেক্ষাকৃত বৃহৎ ছিল, ভিতরে গঙ্গাজল ছলাচ্ছল ছলাচ্ছল শব্দে, অর্থাৎ ওরে মুগ্ধ, ওরে অন্ধ যুবক, সাবধান, এসব ছলনা সব ফাঁকি, বলিয়া উছলিয়া উছলিয়া একবার ব্যঙ্গ একবার তিরস্কার করিতে লাগিল। মোড়ের কাছাকাছি আসিয়া সত্য সসংকোচে কহিল, গাড়ি ভাড়াটা? রমণী ফিরিয়া দাঁড়াইয়া অস্ফুট মৃদুকণ্ঠে জবাব দিল, সে তো আপনার দেওয়াই হয়েছে। সত্য এই ইঙ্গিত না বুঝিয়া প্রশ্ন করিল, আমার দেওয়া কি করে? আমার আর আছে কি যে দেব, যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছ, বলিয়াই সে চকিতে মুখ ফিরাইয়া বোধ করি উচ্ছ্বসিত হাসির বেগ জোর করিয়া রোধ করিতে লাগিল। এই অভিনয় সত্য দেখিতে পায় নাই, তাই এই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎ রেখার মতো তাহার সংশয়ের জাল আপ্রান্ত বিদীর্ণ করিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত করিয়া ফেলিল। তাহার মুহূর্তে সাধ হইল

0: প্রকাশ্য রাজপথে ওই দুটি রাঙা পায়ে লুটাইয়া পড়ে, কিন্তু চক্ষের নিমেষে গভীর লজ্জায় তাহার মাথা এমনি হেঁট হইয়া গেল যে সে মুখ তুলিয়া একবার প্রিয়তমার মুখের দিকে চাহিয়া দেখিতেও পারিল না, নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলিয়া গেল।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখে নেওয়া যাক কি কি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে আজকে স্থানীয় বাংলা পত্রিকাগুলোয়। উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি কাল শিলংয়ে অনুষ্ঠিত উত্তর পূর্ব ভারত পরিকাঠামো সম্মেলন ও প্রদর্শনীতে 90,000 কোটি টাকারও বেশি একাধিক বৃহৎ সড়ক প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি গুয়াহাটি শিলং ও শিলচরকে সংযুক্তকারী দ্রুতগামী সড়ক পথ, সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ উন্নয়ন এবং মেঘালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নতুন সড়ক নির্মাণ। শিলংয়ের আন্তর্জাতিক শিল্প ও সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে গাডকারি বলেন, উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে শিলিগুড়ি গুয়াহাটি শিলং ও শিলচরকে সংযুক্ত করে দ্রুতগামী সড়ক পথ নির্মাণের পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। সাময়িক প্রসঙ্গ, আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নববার্তা প্রসঙ্গ, সবচেয়ে গুরুত্ব দিয়েছে আরটিআই বা তথ্য জানার অধিকার সংক্রান্ত কাজ এখন নতুন ব্যবসায় পরিণত হয়েছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট। অবশেষে থামল যুদ্ধ, ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন, হরমুজ মুক্ত ঘোষণা ট্রাম্পের, শত্রুকে সহজে বিশ্বাস নয় সতর্ক তেহরান, লিড নিউজ বার্তালিপির। চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই উদ্ধার হল পুলিশের গুলির ভয়ে চিরি নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া মোহিত কানুর মৃতদেহ। বার্তালিপি লিখেছে, যুবকের মৃত্যু ঘিরে তপ্ত লক্ষ্মীপুর, সড়ক অবরোধ করে প্রতিবাদ, বরখাস্ত দুই পুলিশ কর্মী। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, মোহিতের মৃতদেহ নিয়ে লক্ষ্মীপুরে দফায় দফায় বিক্ষোভ অবরোধ, সাসপেন্ড দুই কনস্টেবল, পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ, ছুটছেন শীর্ষকর্তারা, শিলচরে আটক ইনফরমার। গতি আজ একেবারে উপরে বড় বড় হরফে জানিয়েছে কুশল কুঁওর দেশপ্রেম এবং অপরিসীম সাহসের এক জীবন্ত প্রতীক, শ্রদ্ধাঞ্জলি হিমন্ত বিশ্ব শর্মার। যুগসংখ্যের আরো কিছু উল্লেখযোগ্য খবর। উত্তর পূর্বে 90,000 কোটির মহাসড়ক প্রকল্প ঘোষণা গাডকারির, শিলচর শিলিগুড়ি হাইস্পিড নেটওয়ার্কের ডিপিআর চূড়ান্ত পর্যায়ে। বিশ্বকাপের খবরে যুগসংখ্যের প্রতিবেদন, বারবিকিউ হাতে কোচ স্কালোনি, মেসিদের রন্ধনশালায় বহু উপাদান। গতি জানিয়েছে, শিলচরে বেহাল সড়কের হাল ফেরাতে 30 জুনের মধ্যে কাজ শেষ হবে, নাগরিক মঞ্চকে আশ্বস্ত করলেন জেলা কমিশনার। কালীগঞ্জে তেলের ট্যাঙ্ক থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক এক। বার্তালিপি জানিয়েছে, নীলাচলে অম্বুবাচী মেলার প্রস্তুতি শেষের পথে, মাঠে গুয়াহাটি পুর নিগম, গতি দিয়েই বাজিমাত, বিশাল জার্মান জয়ে ফের প্রশ্ন। যুগসংঘ ক্রীড়া সংক্রান্ত প্রতিবেদনে জানিয়েছে, আজ মাঠে পা রাখলেই ইতিহাস মেসির, ডাচদের রুখে দিলেন সামুরাইরা, প্রত্যাবর্তনে 5 গোল সুইডেনের। গতিদৈনিকের প্রতিবেদন, জোড়া গোলে নায়ক ইয়াসিন আয়ারি, সুইডেনের পঞ্চবানে বিদ্ধ টিউনিশিয়া, প্রথম ম্যাচের আগে চোট সমস্যায় বিব্রত আর্জেন্টিনা। বার্তালিপি জানিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করছেন তারেমিরা, আমেরিকার মাটিতে আজ ইরানের ম্যাচ, সি ডিভিশনের শেষটাও হল টাইব্রেকারে, শিশুতোষ ফুটবলের চ্যাম্পিয়ন মর্নিং ক্লাব। এবারে দেখে নেব পত্রিকাগুলোর সম্পাদকীয় শিরোনাম। নববার্তা প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম, পতনের মুখে তৃণমূল কংগ্রেস। বার্তালিপি দৈনিকের সম্পাদকীয় শিরোনাম, জার্সি বদল। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, আধার কার্ড নিয়ে ফের কড়া সরকারি অবস্থান। যুগসংঘের সম্পাদকীয় শিরোনাম, কৃষিতে সতর্কতা। এবং গতি দৈনিকের আজকের সম্পাদকীয় শিরোনাম, নাগা কুকি সংঘাত প্রতিরোধে সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:24:50। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: শুনলেন প্রাত্যহিকী, এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়ায় পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে বেলজিয়াম মিশর ও স্পেন কাবুভারদের ম্যাচ অমীমাংসিত।

0: আসছি বিস্তারিত খবরে। বাহান্নতম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিয়া কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর উপর নৈশভোজেও আপ্যায়িত করেন। তিনদিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ে পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এই নিয়ে টানা ১৩ বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা ৭ বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

0: which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
1: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র

শোনা যাবে রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসন নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাবের মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে 8 জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়েছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে ATF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। সংঘ লোকসেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এবছর 1000-এরও বেশি শূন্য পদের জন্য মোট 13,000-এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের লস এঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যে প্রথমার্ধের খেলা 1-1 গোলে অমীমাংসিত। ম্যাচের 7 মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। 32 মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়েন। এর আগে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ে 1-1 গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচে গতরাতে স্পেন ও কাবোভার্দের ম্যাচটিও গোলশূন্যভাবে ড্র হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, এক্ষুনি স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দেশের মধ্যবিত্ত শ্রেণী বিশেষ অবদান যুগিয়ে আসছে এবং জাতীয় গণতান্ত্রিক মোর্চা সরকার মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে বদ্ধপরিকর বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে গত দশকে প্রশাসনের কাজকর্ম মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের জীবনধারণের মান উন্নত করার ক্ষেত্রে কেন্দ্রীভূত ছিল। প্রধানমন্ত্রী বলেন যে সরকার জনসাধারণকে সহজে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার পাশাপাশি উন্নত পরিকাঠামো, সুলভ জনসেবা, ব্যয়সাধ্য চিকিৎসা পরিষেবা, গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করে তাদের জন্য পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে জীবনের অনেক সমস্যা হ্রাস করে আসছে। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার পূর্ণ ব্যবহার, আঞ্চলিক সংহতি সুদৃঢ়করণ এবং যুব প্রজন্ম তথা স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে যোগাযোগ ও স্থায়ী পরিকাঠামোর প্রসারসহ বিভিন্ন বিনিয়োগ কেন্দ্রিক উন্নয়নে গুরুত্ব আরোপ করে আসছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক উন্নয়ন মন্ত্রী নীতিন গাডকারি গতকাল শিলংয়ে উত্তর পূর্ব ভারত পরিকাঠামো সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। এই সম্মেলন থেকেই মন্ত্রী শ্রী গাডকারি 3,214 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান মেঘালয়ের 6টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সহ প্রান্তিক অঞ্চলগুলিতে যোগাযোগের সুবিধা তথা মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলে আর্থসামাজিক উন্নয়নে উৎসাহ যোগাবে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকুরি বা পেনশন লাভ না করা স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে রাজ্য সরকার সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস প্রদান করেন। কুশল কোর স্মৃতি দিবস উপলক্ষে আসাম স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় গতকাল গুয়াহাটিতে শহীদ কুশল কোর স্মারক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন যে শহীদদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের বিষয়টি নিয়ে নিরন্তর আলোচনা অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন যে শহীদ কুশল কুয়ার শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি দেশপ্রেম, ত্যাগ

0: এবং অপরিসীম সাহসের জীবন্ত প্রতীক ছিলেন। তার জীবনগাথা আজও প্রতিটি প্রজন্মকে দেশপ্রেমের অনুপ্রেরণা যুগিয়ে আসছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলা আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন এক বিজ্ঞপ্তি জারি করে জানান যে পূর্ব অনুমতি ছাড়া জেলায় সমাবেশ, মিছিল, জনসভা করা যাবে না। এছাড়া 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী 5ই জুলাই পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জেলার যোগ্য ব্যক্তিদের থেকে পদ্ম পুরস্কার জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। জেলা প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মনোনয়নের জন্য সংক্ষেপে মনোনীত ব্যক্তির জীবন বৃত্তান্ত জানাতে হবে। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির কৃতিত্ব, অবদান এবং কাজের প্রভাব সংক্ষেপে জানাতে হবে। মনোনয়ন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল http://awards.gov.in এ জমা করতে হবে। শিলচরের প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল গতকাল জেলা আয়ুক্ত আয়ুষ গার্গের সঙ্গে সাক্ষাৎ করে শহরের বেহাল সড়কের দ্রুত সংস্কার সহ জমাজল ও পরিকল্পিত নিকাশী ব্যবস্থার, ট্রাফিক সমস্যা ও সড়কের বিভিন্ন স্থানে গর্ত করে রাখার বিষয় নিয়ে আলোচনা করে। আলোচনাকালে জেলা আয়ুক্ত শ্রী গার্গ জানান যে আগামী 30 জুনের মধ্যে সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। প্রতিনিধি দলে ধ্রুব কুমার সাহা, সঞ্জীব রায়, সীমান্ত ভট্টাচার্য, আশু পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় ভূবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকাল রাত 2:59 আসাম সহ উত্তর পূর্ব ভারতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প ছিল রিক্টার স্কেলে 3.6। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শ্রীভূমি জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে শিশুদের ডায়রিয়া প্রতিরোধ এবং জিরো চাইল্ড ডেথ লক্ষ্যকে সামনে রেখে আজ থেকে জেলা স্টপ ডায়রিয়া অভিযান শুরু হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় যে এই অভিযানের মাধ্যমে ওআরএস ও জিঙ্ক সাপ্লিমেন্টের ব্যবহার, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানীয় জল, অনাময় ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, আজ থেকে আগামী 31 জুলাই পর্যন্ত প্রায় 1.5 মাস ব্যাপী চলা এই অভিযান শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। শিলচরের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে আজ স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণ দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ সকাল 8:30 শহরের ন্যাশনাল হাইওয়ে দেশবন্ধুর প্রতিমূর্তিতে শ্রদ্ধা জানানো হবে। উল্লেখ্য, 1925 সালের 16 জুন স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রয়াত হয়েছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINN_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: শিলচর এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুদেষ্ণা বসুর কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুদেষ্ণা বসুর কণ্ঠে। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 বেলা 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842-262779 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9টা 30 মিনিটে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ঘোষণাটি শুনলেন। এবারে আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 8টা 40 মিনিটে নজরুল গীতি শুনবেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গান শোনা যাবে সকাল 8টা 50 মিনিট, বেলা 10টা ও সন্ধ্যে 6টা 15 মিনিটে। সকাল 9টায় শুনবেন সঙ্গীতালেখ্য আষাঢ়স্য প্রথম দিবস। শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে সকাল 9টা 30 মিনিটে দেববরত চৌধুরীর সেতার বাদন শুনবেন। হিন্দি ছবির গান শোনা যাবে বেলা 10টা 30 মিনিট, বেলা 12টা ও রাত 7টা 15 মিনিটে। বেলা 11টায় আধুনিক গান শুনবেন গৌতম মজুমদার ও শুভমিতার কণ্ঠে। দুপুর 1টা 15 মিনিটে আধুনিক গানের শিল্পী উষা উত্থুপ। বেলা 11টা 30 মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুজাতা রায় চৌধুরী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন অনুরাধা দত্ত ও বর্ণা চৌধুরীর পরিবেশনায়। দুপুর 1টা 40 মিনিটে লোকগীতির শিল্পী মানিক চন্দ্র রায়। দুপুর দুটোয় দীপক রায়ের ম্যান্ডোলিন বাদন শুনবেন গার্গী চক্রবর্তীর পরিবেশনায়। ভজন শুনবেন দুপুর 2টা 30 মিনিটে। দুপুর 2টা 45 মিনিটে ভজন শুনবেন দীননাথের কণ্ঠে। বিকেল 5টা 5 মিনিটে মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5টা 35 মিনিটে। সন্ধ্যে 6টা 45 মিনিটে চাষাবাদের কথা। রাত 8টায় হিন্দি কথিকার অনুষ্ঠান। রাত 8টা 30 মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে ঠোঙরি শুনবেন পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত 9টা 15 মিনিটে। রাত 9:30 শুনবেন NDA সরকারের 12 বছরের পথ চলা, সাফল্য ও অর্জন, এ নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান। আলোচনায়

অংশগ্রহণ করবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জীব ভট্টাচার্য ও দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা। রাত 10:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আজকের বাকি অনুষ্ঠান এবং সেগুলোর সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রভাতী সংবাদ এবং এরপর শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শুনলেন শ্রীলঙ্কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ আকাশবাণী শিলচর। এখন নজরুলগীতি শুনবেন প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন হীরক রাজার দেশে ছবি থেকে, গেয়েছেন অনুপ ঘোষাল।

মোহনার দিকে ছবি থেকে গানখানি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন ইন্দ্রাণী ছবি থেকে, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্ত।

বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। এখন শুনবেন সঙ্গীতালিখ্য আষাঢ় প্রথম দিবস।

ও সৌমেন পাল চৌধুরী, অসীমানন্দ বিশ্বাস, সুশান্ত ভট্টাচার্য ও প্রতাপ মুখোপাধ্যায়। কারিগরি সহায়তায় এস কে শ্রীনিবাসন।

আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন মধ্যমসে ভৈরবী রাগে দেবব্রত চৌধুরীর সেতারবাদন শুনবেন।

এতক্ষণ মধ্যাংশে ভৈরবীর আগে দেবব্রত চৌধুরীর সেতার বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠান আজ এখানে শেষ হল। আকাশবাণী শিলচর।

0: দাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে বাংলা ছবির গালে অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন জ্যোতি ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

0: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
1: আমি গর্ব হ্যাঁ কি পিছলে এক দশক সে আমারি সেনায় তেজি সে আত্মনির্ভরতা কি ওর কদম বড়া রহি।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
2: বাংলা ছবির গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন সিনেমাওয়ালা ছবি থেকে শিল্পী অরিজিৎ সিং।

0: গুরুদক্ষিণা ছবি থেকে গানখানি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে।
1: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
2: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগো তক পানি পৌঁছানে কা হি নহি হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা বিকেন্দ্রীকরণ কা উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।
0: বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন মান্না দে ও লতা মঙ্গেশকরের কণ্ঠে। ছবির নাম শঙ্খবেলা।

ধূমকেতু ছবিতে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানখানির সঙ্গেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন সঙ্গীত ছবি থেকে অনুরাধা পরওয়ালের কণ্ঠে।

0: সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত। কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
1: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণ।
2: আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারে শুনবেন সৌতন ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে

0: এতক্ষণ গানখানি শুনলেন কটি পতং ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।
1: জানেন কি, ভারত সরকার জার্মানির মোট লোক সংখ্যার সমান কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন মোট 8 কোটি কৃষককে। সেই জন্যই আজ আমাদের কৃষকরা বলে, বীজ থেকে বাজার সর্বত্র দেশ তাদের সঙ্গে আছে।
2: আমারা ছোটা কিষাণ বাজার সে মহঙ্গে ব্যাজ পর ঋণ লেনে কে লিয়ে মজবুর থা। হমনে এসে করোড়ো ছোটে কিষাণো কো ভি কিষাণ ক্রেডিট কার্ড কি সুবিধা সে জোড়া।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।
0: এবারে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন পরিণীতা ছবি থেকে সনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

0: এখানেই শেষ হলো আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান।
1: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছেন। এটি কুয়েতের জিডিপি প্রায় 3 গুণ।
2: করোড়ো ছোটে উদ্যমিয়ক মুদ্রা যোজনা সে লোন মিলা উনি আজ মহসুস হতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণ।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আধুনিক গান গৌতম মজুমদার এবং শুভমিতার পরিবেশনায়।

পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842262779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 মিনিটে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ঘোষণাটি শুনলেন।

0: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আমার কথা অনুষ্ঠান। এতে নিজের কথা বলবেন সুজাতা রায় চৌধুরী।
3: নমস্কার, আমি সুজাতা রায় চৌধুরী। আজ আমি অল ইন্ডিয়া রেডিও বা রেডিও সম্বন্ধে কিছু বলবো। রেডিও মানে নস্টালজিয়া, রেডিও মানে অনেক আবেগ, রেডিও মানে সেই বীরেন্দ্রকিশোর ভদ্রের মহালয়া, রেডিও মানে সকাল সকাল সেই আসল খবরটা পাওয়া, আর রেডিও মানে আমাদের এই শিলচরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে বন্যার সময় জল কতটুকু নামলো, কতটুকু উঠলো, কতটুকু বাড়লো, ব্যাস এই খবরটুকু। বিরাট ব্যাপার না? রেডিও মানে আমাদের জীবনের অনেকখানি অংশ জুড়ে আছে। রেডিও বলতে আমার কাছে যা বোঝায়, এমন একটা জিনিস যেটা স্বপ্ন দেখায়। রেডিওতে তো আমরা চোখে দেখতে পারি না, কিছু কানে শুনি। আর যখন আমরা কিছু কানে শুনি, সেটা আমরা নিজস্ব করে নিজের জগতে অনেক অনেক কিছু বানিয়ে নিই, ভেবে নিই জিনিসটা এরকম। ছোটবেলার থেকে রেডিও আমার জীবনে অতপ্রতভাবে জড়িত। ঘুম থেকে উঠতাম সেই যেটা অল ইন্ডিয়া রেডিও, সেই প্রথম যে সকালবেলা শুরুর সময় যে সেই সুমধুর বাজনাটা, যেটা সবসময় আপনারা সবাই অনেকেই জানেন, সেই বাজনাটা আমাদের বাড়িতে রেডিও সকালবেলায় ধরা হতো, বাবা ধরতেন, সে রেডিও ধরা হলো, তারপর একের পর এক রেডিও চলছে। কর্মসূত্রে যে বাবা আসার বিভিন্ন জায়গায় ছিলেন, তাদের সাথে বাবার সাথে আমরাও ছিলাম, কিন্তু সবখানে রেডিওটা ছিল কমন। প্রথমে একটা বড় রেডিও ছিল, বোধহয় মারফি, ঠিক মনে নেই রেডিওটা, একটা বড় রেডিও, সেটা একটা নব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুনতে হতো, একটা বাক্সের মধ্যে ছিল, একটা কাঠের বাক্স যাতে কাঁচ লাগানো, সেই কাঁচের বা ঢাকনাটা খুলে, সেই একটা মানে শোকেসের মতো ঢাকনাটা খুলে তারপর রেডিওটা টক করে অন হতো, সে আওয়াজটা মনে আছে, তারপর রেডিও শুরু। আর রেডিও শুরু শুধু রেডিওতে শোনা না, রেডিও হচ্ছে সময়, একুরেসি, যেটা একুরেসি টাইম, একুরেসি যেটা টাইম বাউন্ড একুরেসি হচ্ছে রেডিও। রেডিও শুনে শুনে আমরা ঠিক বুঝতে পারতাম ঠিক কটা বাজছে, একের পর এক রেডিওর প্রোগ্রাম চলছে, আমাদের সাথে সাথে আমাদের কাজগুলো চলছে, পড়াশোনা চলছে, সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া, এভরিথিং সেই রেডিওর সাথে ঘড়ির কাটার একটা কি একটা অলিখিত সম্পর্ক ছিল। রেডিও মানে বললাম না, সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। মহালয়ার দিন ভোরবেলা সেই রেডিওর অপেক্ষা, রেডিও চলছে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে শুরু হলো সেই রেডিও। রেডিও মানে আগের দিনে সে আমি বাবার জমানোর কথা বলছি, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা। রেডিও মানে সেই সব নাটক, রবিবার দুপুরবেলা নাটকগুলো শুনতাম, কতটুকু বুঝতাম জানি না, অনেক সময় নিজের কল্পনার জগতে অনেক কিছু বানিয়ে নিতাম। রেডিও মানে কল্পনা, রেডিও মানে ভালোবাসা। আর এখন বর্তমান যুগে, এই AI ডমিনেটেড যুগে, রেডিও মানে তবুও ভরসার জায়গা। এখনও রেডিওর খবরটাই কিন্তু অথেন্টিক। বললাম না, রেডিও মানে আলটিমেট ভালোবাসা। ধন্যবাদ।

আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে লোকগীতি, পরিবেশনায় অনুরাধা দত্ত এবং বর্ণা চৌধুরী। প্রথমে অনুরাধা দত্ত।

এতক্ষণ শুনলেন অনুরাধা দত্তের পরিবেশনায় লোকগীতি। এবারে বর্ণা চৌধুরীর পরিবেশনায় লোকগীতি শুনবেন।

এতক্ষণ শুনলেন প্রথমে অনুরাধা দত্ত এবং পরে বর্ণা চৌধুরীর পরিবেশনায় লোকগীতি। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন দিল তো বচ্চা হেজি ছবি থেকে সোনু নিগমের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এখন শুনবেন কভি কভি ছবি থেকে লতা মঙ্গেশকর ও মুকেশ এর দ্বৈত কণ্ঠে

এতক্ষণ শুনলেন মে হুনা ছবি থেকে সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। এই গানটির সাথে শেষ হলো আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। আজ আপনারা শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। গান শুনতে ফোন করুন 262779 এই নম্বরে। আবারও বলছি, গান শুনতে ফোন করুন 262779 এই নম্বরে। কথা বলতে বলতেই আমার বন্ধুর ফোন এসে গেছে, আমি কথা বলে নিচ্ছি। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: নমস্কার। প্রতিভা দত্ত, নমস্কার। সুরের ভেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আমিও ভালো। অনেকদিন পর আপনার কথা শুনলাম, ফোন পেলাম। সত্যি মনে হয় বাচ্চা ছোট, তাই না? কথা বলছে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। এ নিয়েও আপনি রেডিও শুনছেন, সেটাই খুব ভালো লাগছে। এবং সত্যি রেডিও তো আমাদের বিনোদন দেয়, তাই না? ভালো লাগে শুনতে, গান সবকিছুই, সব অনুষ্ঠানই তো আমাদের প্রিয় অনুষ্ঠান।
1: দেখুন, আজকাল মানে মোবাইলের মাধ্যমে সবকিছু পাওয়া যায়।
0: একদমই তাই।
1: কিন্তু রেডিও শোনার মানে আনন্দটা সম্পূর্ণ
0: সত্যি সত্যি।
1: যতই মোবাইল দেখি না কেন, টিভি দেখি না কেন, কিন্তু মোবাইল মানে রেডিও দেখার মানে আমিটা কি বলবো আপনাকে।
0: একদমই তাই।
1: আমি তো অনেক আগে থেকেই রেডিও প্রোগ্রাম শুনছি।
0: আর রেডিও এমন একটা জিনিস, আপনার চোখের কোনো ক্ষতি করবে না, আপনি গান শুনতে পাবেন। সব থেকে বড় যেটা হচ্ছে, আপনি সময়ের মানে মূল্য দিতে মানে শেখা যায় আর কি রেডিওর মাধ্যমে। সত্যি তাই, সত্যি। তো আপনি আজকে কি গান শুনবেন বলুন।
1: আজকে গান শুনবো তুমি রবে নি রবে হৃদয় মম, এই গানটা আমি দেখেছি, তো তাই আমার ভালো লাগে।
0: ঠিক আছে, হ্যাঁ সত্যি তাই।
1: সঙ্গে কয়েকজন রয়েছেন। প্রথমে রয়েছেন উজ্জামনগর থেকে দাদা জহরলাল বর্মন।
0: তাহলে শুনুন আপনার পছন্দের গান সবাইকে নিয়ে, আপনার ছোট আমাদের ছোট শ্রোতাকে নিয়েও শুনুন।
1: আর এই মুহূর্তে মানে যারা যারা শুনছেন,
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার। শ্রোতা বন্ধুদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, ডাক্তারের দরবারি অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়স সন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন এই নম্বরে 03842-262779। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন। যাই হোক, আমি চলে যাচ্ছি গানে। আমার বন্ধু প্রতিভা দত্ত অনুরোধ করেছিলেন যে গানটি আমি আপনাদের
2: সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।

0: গানখানি আমরা শুনলাম শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আবারও চলে যাচ্ছি ফোনের দিকে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: প্রথমে আপনাকে নমস্কার জানাই, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী শিলচর কেন্দ্রের এই শিল্পী অনুষ্ঠান শুনছেন সবাইকে নমস্কার। আমি প্রমোদজিৎ চক্রবর্তী বলছি, শ্রীভূমি জেলার আনিপুর থেকে।
0: সুরের ভেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে পারি, আর আপনার মানে প্রেজেন্টেশনে শিল্পী অনুষ্ঠানটা একেবারে চমৎকার হয়ে ওঠে, এত সুন্দর কথা বলতে পারেন। আর প্রতিনিয়ত আপনি ঘোষণা করে যাচ্ছেন ডাক্তার বাবু দরবারের অনুষ্ঠান শোনার জন্য। আসলে দেখুন, সেই অনুষ্ঠানটা একটা জনপ্রিয় অনুষ্ঠান আমাদের কাছে, বহুদিন ধরে কিন্তু সেটা আমরা চিন্তায় ছিলাম যে এরকম যদি কোনো অনুষ্ঠান আপনারা করেন তাহলে সত্যি, বিশেষ করে আমাদের বরাক উপত্যকার
0: যারা সুতরাং আপনাদের কথা মাথায় রেখেই সেই অনুষ্ঠানের আমাদের কিছু করার নেই, আপনারা ওখানে জানাবেন, ইমেইল করে দেবেন।
1: অফিসিয়ালি জানাতে হবে
0: নাকি?
1: আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবো আমরা কি করা যায়। আচ্ছা, আজকের যে গান শুনবো আমি দিদি ভাই, আজকের গানটা শিল্পীর নাম আমি আপনাকে বলছি আর আপনি গানটা বাজিয়ে শোনাবেন। আজকে আমাকে হিমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেবেন, কারণ দেখুন আজকে হলো হিমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। কিন্তু
0: অনেক ধন্যবাদ স্মরণ রাখার জন্য।
1: 16 জুন 1920 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের বেনারসে। তিনি দেখুন, আমরা বাঙালিরা আমরা কিন্তু গর্বিত, উনার মতো একজন শিল্পী পেয়েছি ভারতবর্ষে। তিনি অনেক গান গেয়েছেন এবং সুরকারও কিন্তু তিনি। সত্যি মানে কথা বলতে গেলে আমরা শুনেছি যতটুকু আমরা মানে কথার মাধ্যমে শুনেছি, তিনি পাঞ্জাবি এবং ধুতি পরতেন। যখন উনার ঠান্ডা লাগতো তখন কিন্তু তিনি টি শার্ট, ফুলাতে টি শার্ট মানে পরতেন। সত্যি একটা অদ্ভুত যেন উনার গান বা যে গানগুলো তিনি গেয়েছেন বা লিখেছেন, মানে সত্যি মানে একটা অদ্ভুত ভালো লাগা। আজকের দিনে উনাকে আমরা জানাই অকন্ত শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম। তার সাথে আমি জানাই আরেকজন আমাদের ভারতবর্ষের মানে কি বলবো মানে মিঠুন চক্রবর্তী সিনেমার অভিনেতা, বাংলা এবং হিন্দি অসংখ্য ছবি করেছেন। আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন 16 জুন 1950 ইংরেজি তারিখে। আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে আমি মিঠুন চক্রবর্তীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে তিনি সঙ্গীত তিনি বর্তমানে সিনেমা জগৎ থেকে রাজনৈতিক জীবনে পা রেখেছেন। যাই হোক, উনার দীর্ঘায়ু কামনা করছি, খুব ভালো ছবিগুলো করেছেন। আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনি তো শুনবেনই, অনুপ দা, জোহর দা রয়েছে, আশুতোষ দা, তারপর রয়েছেন

0: দাস, তারপর প্রতিভা দত্ত। প্রতিভা দত্ত অনেক দিন পর কিন্তু ফোন করেছে, মানে শুনে খুব ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। পুরনো সুতা তো প্রতিভা দত্ত, আসলে মেয়ে তো কত বিয়েটি হয়ে যায়, একটু মানে সংসারের চাপটা পড়ে যায়, তার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তাই হোক, ভালো লাগছে তিনি যে রেডিওটা মনে রাখছেন। আর সুতরাং সঙ্গীতা দিদি, আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিল্পের সবাইকে শিল্প, আপনি ভালো রাখবেন, সুস্থ থাকবেন,
1: এভাবেই জুড়ে থাকবেন আমাদের সাথে। নমস্কার, খুব ভালো থাকুন।

গানখানি শুনলাম আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন আপনাদেরই পছন্দের রবীন্দ্রসঙ্গীত। তো আপনারা ঝটপট ফোন করুন, কথা বলুন আমাদের সাথে, ভালো লাগবে, এবং আপনাদের বন্ধু বান্ধবদের উৎসাহিত করবেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং আমাদের

0: আরেকটি অনুষ্ঠান শুরু হয়েছে ইদানিং, তো সেই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডাক্তার অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা এ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842-262779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শুনলেন আমাদের ঘোষণা, চলে যাচ্ছি পরবর্তী ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: নমস্কার অনুপ বাবু, সুরের ভেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: সেম টু ইউ।
0: আর ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আর আজকে প্রথিত যথা শিল্পে বা আমাদের গানের রাজাই বলতে হবে অবশ্যই, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন 16 জুন।
0: একদমই।
1: পাশাপাশি আমাদের কি বলবো, বলিউড টলিউডের এক মহান শিল্পী, অ্যাক্টরি বলতে পারেন। হ্যাঁ সত্যি তাই, অ্যাক্টরি, নাম মিঠুন চক্রবর্তী, ওনার জন্মদিন। তাই দু কিংবদন্তি শিল্পীর জন্মদিনে আ ভূমি প্রণাম জানাই।
0: ধন্যবাদ।
1: যাই হোক,
0: হ্যাঁ বলুন।
1: তো আজকে এই আসরে সুরের ভেলায় একটা গান শুনতে চাইছি রবীন্দ্রনাথের। গানটা হলো চরণ ধরিতে দেহ গো আমায়,
0: খুব ভালো, নিয়না ছড়ায়, খুব ভালো।
1: তো এই গানটা শুনতে চাইছি যাদের নিয়ে, বিশেষ করে আমার খুব খুব খুব ভালো বন্ধু কমরুল বাবু, কমরুল হোসেন মজুমদার, তারপর প্রেমজিৎ বাবু আছেন, তারপর বেঙ্গালুর থেকে আছেন মিঠুন চক্রবর্তী, আর আছেন আমাদের বাপন আচার্য, তারপর অরুণ দাস, টিঙ্কু দাস, অবিনাশ দাস, তারপর সিন্ধু দাস মহাশয়, আর আছেন আমাদের কি বলি, বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ, বাবলি লাবলি, তারপর জুহি মালাকার, নমিতা মালাকার, শ্যামলি বেগম চৌধুরী, রাসনা বেগম চৌধুরী, আর আমাদের আরেকজন বন্ধু ত্রিপুরা থেকে আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, তারপর আছেন বিশ্বজিৎ পাল, উনিও ত্রিপুরা থেকে, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য।
0: অনেক অনেক ধন্যবাদ,
1: ভালো লাগলো দিদি ভাই। আর একটা কথা বলি, আরেকটা কথা বলি, আপনি মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট করছিলেন যে ডাক্তারের দরবারে, ডাক্তারের দরবারে যখন অ্যানাউন্স আপনি করছেন, একবারে একবারে শেষে যখন ফোনের নাম্বারটাও বলে দিচ্ছেন, আমার মানে আমাদের হৃদয় একেবারে কি বলবো, বলুন তো কি কারণে?
0: আপনারা
1: যে আগে দিয়েছিলেন না প্ল্যাটফর্ম, ওই যে চালাতেন কি ভট্টাচার্য মহাশয়,
0: যাই হোক, এটা তো মানে সুরের ভেলাতে তো আপনি আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পর্কে কথা বলা হবে, তাই না? অনুষ্ঠান নিয়ে তো আমরা কথা বলতে পারি না,
1: একটা এক একটা করে মানে পালক,
0: হ্যাঁ
1: পালক দেওয়া হচ্ছে,
0: সেটা তো মানে আপনাদের কথা চিন্তা করি, সেটা
1: আমরা আশা করব এটাও দেওয়া হবে, তাই না?
0: অবশ্যই।
1: তো ভালো থাকুন,
0: ঠিক আছে, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: নমস্কার,
0: নমস্কার।

0: আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা পরপর দুখানি গান শুনলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। চলে যাচ্ছি আবারও ফোনে, দেখে গিয়ে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার নিবেন।
0: নমস্কার, কে বলছেন বলুন।
1: আমি উজানগর থেকে বলছি, জহরলাল বর্মন।
0: নমস্কার জহরবাবু, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: আমার সঙ্গে ধন্যবাদ আপনাকে, আশা করি ভালো আছেন।
0: আমি ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো?
1: হ্যাঁ, ভালোই আছি ম্যাডাম।
0: আচ্ছা,
1: তো আজকে তো আমাদের সঙ্গীত জগতের মহান গীতিকার সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন। তো ওনার জন্মদিন উপলক্ষে জানাচ্ছি অকুণ্ঠ শ্রদ্ধা। আর সঙ্গীত জগতে ওনার প্রথম পদার্পণ মায়ের উৎসাহ এবং সহযোগিতায় স্থায়ী আসন লাভ করে। 1940 সালে তিনি নেমাই সন্ন্যাসী ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। তারপর 1944

0: হিন্দি ছবিতে ওনার প্রথম গান গাওয়া হয়। তিনি ছিলেন একজন শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক। তিনি বাংলা, হিন্দি, অসমীয়া, তামিল বিভিন্ন ভাষায় গান গাওয়ার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতে ওনার কণ্ঠদান রয়েছে অপরিসীম।
1: একদমই তাই, সঠিক কথা।
0: গান গাওয়ার পাশাপাশি তিনি অনেক ছবি প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন। তার প্রথম হিন্দি ছবি আনন্দমঠ 1952 সালে মুক্তি পেয়েছিল। লতা মঙ্গেশকরের সাথে হেমন্ত বাবুর হিন্দি আনারকলি ছবিতে প্রথম গান গেয়ে সেরা জুটির আবির্ভাব।
1: খুব ভালো লাগলো, আপনারা অনেক কিছুই জানেন হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে।
0: ম্যাডাম, যতটুকু শেয়ার করছি শ্রোতাদের সাথে, তিনি অনেক গীতিনাট্যে কণ্ঠ দিয়েছেন, আবার অনেক যাত্রাপালায়ক গানের সুর সৃষ্টি করেছেন। ওনার সুরের অনেক গানগুলি আমাদের মনে দাগ কেটে রয়েছে। যতদিন থাকবে ওনার সুরের মূর্ছনা ম্লান হবে না,
1: সত্যি
0: উনি সুরের জাদুকর হয়ে আজও আমাদের মধ্যে বেঁচে আছেন।
1: একদম।
0: তো আজকে ওনারই কণ্ঠে একটি গান শুনিয়ে দিন, এই মনিহার আমায় নাহি সাজে, সেই গানটি।
1: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনার পরিবারে কেউ আছেন গান শোনার জন্য?
0: ম্যাডাম, গান তো শুভ আমাদের বাড়ির সবাই মিলে শুনবো, কারণ আজকে একটি বিশেষ দিন। ওনার গান শুনে আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর সঙ্গে রয়েছেন বোন প্রতিভা দত্ত, অনেকদিন পর পেয়েছি ওকে, আর রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী, সবাইকে নিয়ে শুনে।
1: খুব ভালো থাকুন জহর বাবু, এভাবে ফোন করবেন।
0: ভালো থাকুন,
1: রাখছি।
0: হ্যাঁ, নমস্কার ম্যাডাম।

আজ হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে তাঁরই গাওয়া অনেকগুলো গান আমরা শুনলাম, রবীন্দ্রনাথের গান অবশ্যই। আজকের দিনটা আমরা তাঁর গান দিয়ে তাঁকে শ্রদ্ধা জানালাম। যাই হোক, আবারও চলে যাই ফোনে, কারণ আমাদের সময়ও ফুরিয়ে আসছে, কথা বাড়িয়ে লাভ নেই।

0: দেখি কি রয়েছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, গ্রহণ করবেন? ভাই,
0: নমস্কার, বলুন কে বলছেন?
1: আমি এই মুহূর্তে কথা বলছি হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে, রাজামালা। তার
0: অনেক অনেক ধন্যবাদ রাজাবাবু এই অনুষ্ঠানে ফোন করার জন্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা।
1: ধন্যবাদ দিদি ভাই, খুব ভালো লাগছে বেশ কিছুদিন পর আবার আপনাকে এই আমরা মানে আমি পেয়েছি। আমরা প্রত্যেক মঙ্গলবার আর বুধবার এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় বসে থাকি।
0: সত্যি আমরাও অপেক্ষায় থাকি কখন আপনাদের সাথে কথা হবে, গান হবে, আড্ডা হবে, ভালো লাগে।
1: আমাদের আগের 15 অনুষ্ঠানগুলোর মধ্যে চারটি অনুষ্ঠান ছিল, একটা ছিল হ্যালো গীতমালা, তারপরে আপনাদের দরবারে, দুটো সুরের ভেলা। এখন তো দুটো কমে গেছে, তাই মনটাও খারাপ, কিন্তু কি হবে, সময়ের সাথে সাথে তো সব কিছু।
0: একটা অনুষ্ঠান শুরু হয়েছে ডাক্তারের দরবারে, আপনারা শুনতে পারেন।
1: অবশ্যই মা রয়েছেন দীপালি মালাকার, আর আপনি তো আছেনই, দাদাভাই শিবাজী রুদ্রপাল, জহরলাল দাদা, প্রেমজিৎ দাদা, রান্ত দাদা, সিন্ধু দাদা রয়েছে, আর দিদিভাইদের মধ্যে প্রতিভা দিদি, মনিকা দিদি, পূর্ণিমা দিদি, শান্তা দিদি, শকুন্তলা দিদি, আর রুমা দিদি, আর সঙ্গীতা দিদি। আর এই মুহূর্তে যারা যারা কথা বলছে মানে অনুষ্ঠানটি শুনছে, তাদের সবাইকে নিয়ে শুনবো গান।
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, শুনুন আপনার পছন্দের গান।
1: ঠিক আছে, নমস্কার,
0: আপনিও ভালো থাকুন।

0: গানখানি আমি শুনলাম জয়তী চক্রবর্তীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আবারও চলে যাই ফোনে, কারণ আমাদের এই অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে। দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কি বলছেন বলুন।
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: অনেক অনেক ধন্যবাদ শঙ্কর বাবু অনুষ্ঠানে ফোন করার জন্য, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ। তো আজ গান শুনবো, পুরানো সেই দিনের কথা বলবে কিরিয়া, এই গানটি শুনবো।
0: ঠিক আছে। আচ্ছা শঙ্কর বাবু, আপনি কি প্রথম ফোন করলেন এই অনুষ্ঠানে সুরের ভেলায়? না, আগেও করেছেন।
1: আমি আগে করেছি আর আমি অনেক পুরনো শ্রোতা।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। সুরের ভেলা আপনি নিয়মিত শুনে থাকেন তাই তো? আচ্ছা, তো আজকে যে গানখানি শুনবেন, আপনার সাথে কেউ আছেন গান শোনার জন্য?
1: এই মুহূর্তে যারা সুরের ভেলা অনুষ্ঠানটি শুনছেন ওরা সবাই শুনবে।
0: আচ্ছা, খুব ভালো, খুব ভালো থাকুন, এভাবেই ফোন করবেন, ভালো লাগবে।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার।

0: আপনারা গানখানি শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় ফুরিয়ে এসেছে, আমরা শেষ ফোনখানি নিয়ে নিচ্ছি, দেখে কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি জয়পুরকে বলছি, শান্তা শুক্লবিদ্যা।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য। ঝটপট বলে দিন, কি গান শুনতে চান?
1: কিশোর কুমারের কণ্ঠে যে কোনো গান শুনবো,
0: আচ্ছা,
1: সময় তো বেশি নেই।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদমই তাই, আপনি শেষে ফোন করেছেন। যাই হোক, আশা করি ভালো আছেন সবাইকে নিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: আমিও ভালো আছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ, সঙ্গে থাকুন, শুনুন আপনার পছন্দের গান।
1: ঠিক আছে,
0: পছন্দের শিল্পীর গান।
1: হ্যাঁ,

0: গানখানি আমরা শুনলাম কিশোর কুমারের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার।
1: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আধুনিক গান উষা উত্থুপের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন ঊষা উত্থুপের কণ্ঠে আধুনিক গান, আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন 1:29। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলাতে সংবাদ।
1: কলকাতা এখন

0: পড়ছি সুরিতা সাহা। দেশের বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তার টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠী ভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মত বিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর MT সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ MT সেত্তেবেলো ওমানের শহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠাময় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ১০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউন

করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনস্যুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক

সম্মেলনে রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসএইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়া চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। ই-20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল ই-20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বিমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। ই-20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বিমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপই প্রথম। মোট 1.50 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে করবৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনৌয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটেল স্টেডিয়ামে গত রাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের এফআইএইচ হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিও পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হল, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যান কে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এবারে লোকগীতি শুনবেন মানিকচন্দ্র রায়ের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন মানিকচন্দ্র রায়ের পরিবেশনায় লোকগীতি। আকাশবাণী শিলচর।

এতক্ষণ শুনলেন দীননাথের কণ্ঠে গীত, আকাশবাণী শিলচর। আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।

0: আকাশবাণী শিলচর।
1: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত ১২ বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে ১৬,২০০ কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
2: নর্থ ইস্ট আব দূর নহি রহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাস হ্যায়, দিল্লি কে ভি পাস হ্যায়।
1: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন মণিপুরী অনুষ্ঠান।

사나给天嘛不呀，那忙农一个天呢，过来好啊，那忙农，사나给天。

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান।
1: বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ পিএম সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
2: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ডিমাসা অনুষ্ঠান।

এবু আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানা আরও সিনে সাইনসিনী জিনিডি মাসা প্রোগ্রাম জেনবা লুগু লুগু হমজমা খাসমা খানা রিহি প্রোগ্রাম জেনডু মিডিয়াম ওয়েবনি মিঠা রাজা থাম বিশাথাম মাগনি পন মাকথাম মাগনি ক্রাউডে রাজা যায় মাখন যায় খিলো হারসা ওদেহে এফ এম নি রাজা আসি মাগনি পন মাকথাম মেগা হারসা দিনে মারবাড়ি বসাই জুন বাদাইনি সাইনজি ডো ইংরেজি মাইথাইনি রিজিংগনি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হা দিনী খনারি নাম গিবিন গিবিন রাজাবিয়ারাও নি খুরাং হা রাজাব থাইনি প্রোগ্রাম থাইরিলি নি বিরিলি ওদেহে নালাইলাই নং সাইসিনি গরাও জমা দোয়াসকাং ধোয়া রাজাব থাই এবুহা দিনী রাজায়া পাপা খারিগাবসানি খুরাং হা রাজাব থাই খনালাই নাম

রাজায়া সৌমি সুরংসা নি খুরংহা রাজাবথায় খনালাইখা দুহা খনালাইনাং রাজায়া অনিশা বর্মনি খুরংহা রাজাবথায়।

আগাশী হর হা 7-1 জং হারাইখা ওডে নেদারল্যান্ড জং জাপান সিংহা 2-2 জাহি ড্র জাখা গ্রাউ জমা ফুরিবা জিন্দে রানু জামখা আকাশবাণী শিলচর ডাকনা জিনি ডিমাসা প্রোগ্রাম হা দং নং জাকনু থাইসা ওডে সাইনসিনি গ্রাউ জমা প্রোগ্রাম খানায় আরো সিনে হামজে মাখাসাও মাখনারে ফিনি জিনি ডিমাসা প্রোগ্রাম এরানু জাম্বেডু জু থাই

0: 26, which is scheduled for 21st of June, the government has restricted online messaging and social media app Telegram till the 22nd of this month. The National Testing Agency or NTA has welcomed the decision. In a statement, the NTA said that the platform has also been directed to disable the message editing feature for already posted messages until the 30th of this month. Extending the rally for a third consecutive session, domestic benchmark equity indices ended today's trade with gains of more than 0.5%. Sensex jumped 544 points to close at 76,808, while Nifty rose 135 points to settle at 23,989. And in women's hockey, India has stormed into the semi-finals of the FIH Hockey Nations Cup in Auckland, New Zealand. India defeated Japan in their second pool A match. And that is the end of this news bulletin.
1: आकाशवाणी शिलचर।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: आकाशवाणी शिलचर। एबार सुनबेन आजकेर एवं आगामीकालेर अनुष्ठान परिचिति। আজ সন্ধে 6:15 শুনবেন বাংলা ছবির গান। সন্ধে 6:45 চা সাবাদের কথা। রাত 7:15 হিন্দি ছবির গান। রাত 8:00 শুনবেন হিন্দি অনুষ্ঠান। গিটারে ধুন শুনবেন শিল্পী শরৎ চট্টোপাধ্যায়ের পরিবেশনায় রাত 8:15। রাত 8:30 ঠুমরি শুনবেন পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন এনডিএ সরকারের 12 বছরের পথ চলা, সাফল্য ও অর্জন এই নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশগ্রহণ করবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জীব ভট্টাচার্য ও দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা। রাত 10:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10। সকাল 6:30 খেতে খামারে লোকগীতি পরিবেশন করবেন মুক্তানাথ সকাল 6:35 এবং বেলা 11:30 মুক্তানাথ ও গায়ত্রী দাশগুপ্তর পরিবেশনায় লোকগীতি শুনবেন আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পরি। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী সালাবত মাহাতো। সকাল 7:05 সুপ্রভাত দেশবন্দনা সকাল 7:20। সকাল 7:40 এবং দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কবির সুমন। সকাল 8:40 আধুনিক গানের শিল্পী উষা মঙ্গেশকর এবং সুদাম বন্দ্যোপাধ্যায়। এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ফেলায়।

ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12 ও সন্ধে 6:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শোনা যাবে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন এবং সকাল 9:30 এই অনুষ্ঠানে খেয়াল এবং তারানার শিল্পী আরতি অঙ্কলিকার টিকেকার। বেলা 10:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান। মেহেদি হাসান গজলের শিল্পী বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন মঞ্জুরি রায়। ভজন পরিবেশন করবেন দীপশ্রী গোস্বামী দুপুর 2:30 চাষ আবাদের কথা, এতে আধুনিক পদ্ধতিতে গোপালন নিয়ে বলবেন শ্যামসুন্দর দত্তপুরকায়স্থ। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। ভারত বনাম নেদারল্যান্ডের মধ্যে লিডসে অনুষ্ঠিত আইসিসি টি-20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের ধারাবাহিনী শুনবেন সন্ধে 6:30 থেকে খেলার সমাপ্তি পর্যন্ত। এতক্ষণ শুনলেন আজকের এবং আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন বাজে গোবিনা মার্জিনা আব্দুল্লাহ ছবি থেকে মান্না দের কণ্ঠে।

অনুষ্ঠানের পরের গানটি শুনবেন অ্যান্টনি ফিলিঙ্গি ছবি থেকে মান্না দের কণ্ঠ।

এবারের গানটি শুনবেন অনুপ ঘোষাল ও রবি ঘোষের দ্বৈত কণ্ঠে, ছবি গুপি গায়েন বাঘা বায়েন।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, বন্ডা মিঠাই যাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও।

0: এই গানটির সাথেই শেষ হলো বাংলা ছবির গানের অনুষ্ঠান।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, ছাগল পালন কিভাবে করবেন। আর এ নিয়ে আলোচনা করছেন পশু চিকিৎসক ডাক্তার প্রকাশ কর্মকার। তাহলে আসুন শোনা যাক প্রথমে এই আলোচনাটা।
1: আসাম একটি কৃষিপ্রধান রাজ্য। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি জমি দিন দিন সংকুচিত হওয়ার ফলে এবং কম মাটিতে বেশি উৎপাদন করার প্রয়োজন দেখা দিয়েছে।
2: অবশ্যই,
1: অতি অল্প জমি ব্যবহার করে এবং অল্প অর্থ বিনিয়োগ করে ছাগল পালন করে ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন যুবকরা বেশ অর্থ উপার্জন করতে পারে। সামান্য টাকা দিয়ে একটি ছাগলছানা ক্রয় করে বছরের শেষে তা থেকে প্রায় তিন চারটা ছাগলের মালিক হওয়া যায়। ছাগল পালনের প্রধান সুবিধাগুলো হলো, যেরকম ছাগল ছ সাত মাস বয়সেই প্রজননের উপযোগী হয় এবং প্রতিবার দুই তিনটা করে বাচ্চা, তারপরে আপনার স্বল্প খরচে এবং সাধ্যের মধ্যে ব্যবস্থাপনাও করা যায়। তাছাড়া সহজে পাওয়া যায় এমন ঘাস পাতা দিয়ে এদের খাবার জোগাড় করা যায়, তাই আলাদা খাবারের খরচ প্রায় লাগেই না। তাছাড়াও ছাগল শান্ত স্বভাবের, তাই বাড়ির মহিলারাও কাজকর্ম করার সাথে সাথে আট দশটা ছাগল অনায়াসেই সংসারের আয় বাড়াতে, যে কোনো জলবায়ুতেই ছাগল পালন করা সম্ভব।
2: হ্যাঁ,
1: তারপর ছাগলের দুধ শিশু এবং বৃদ্ধের জন্য উপাদেয় এবং এটা উপযোগীও।
2: আচ্ছা ডাক্তারবাবু, এই যে এখানে একটা ব্যাপার আমার জানতে ইচ্ছে হচ্ছে, যে আপনি ছাগলের দুধের ব্যাপারটা বললেন, তো আমরা ছোটবেলায় শুনেছি যে ছাগলের দুধ নাকি কালো ছাগলের দুধ, সে ব্যাপারে কোনো কিছু জানি না?
1: সেরকম কোনো কথা নেই, এটা তো একটা ভুল
2: ধারণা।
1: ছাগলের দুধই আমরা
2: অ্যাস্থমার পেশেন্ট যারা,
1: হ্যাঁ,
2: তাদের নাকি খুব উপকারে আসে ছাগলের দুধটা, সে ব্যাপারে আপনার?
1: না, এরকম কিছু নেই, সবকিছুই একই জিনিস।
2: আচ্ছা,
1: কন্টেন্টস যা আছে ছাগলের দুধে, সাদা ছাগলের দুধ হোক বা কালো ছাগলের দুধ হোক, তার মধ্যে যে কন্টেন্টস গুলো, যেগুলো মিনারেলস বা ল্যাকটোজ, এগুলো সব
2: সমানই থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, তো আরেকটা ব্যাপার আমার জানতে ইচ্ছে হচ্ছে, যে ছাগলের দুধে কি ওই যে বাচ্চাদের যে অ্যালার্জি হয়,
1: হ্যাঁ,
2: ওই যে ল্যাকটোজ যেটা বললেন আপনি,
1: হ্যাঁ,
2: সেগুলো থেকে তো অনেক সময় অ্যালার্জি টেলার্জি হয় নাকি?
1: না, অ্যালার্জি তো একটা জাস্ট একটা সিমটম।
2: আচ্ছা,
1: এটা যে কোনো জিনিসের থেকেই হতে পারে, হয়তো একটা বাচ্চার হয়তো কোনো একটা কারণে হয়ে যেতে পারে, কিন্তু সবার যে হবে তা না।
2: আচ্ছা, তো সুন্দর বলেছেন আপনি, তো এই ব্যাপারে আমার একটা ভ্রান্ত ধারণা ছিল, সেটা পরিষ্কার হয়ে গেল। আচ্ছা,
1: তারপর আপনার ছাগলের মাংস পুষ্টিকর এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছেই তা গ্রহণযোগ্য।
2: হ্যাঁ,
1: তাই বাজার দরও সবসময় ছাগলের মোটামুটি চাঙ্গাই থাকে।
2: হ্যাঁ, তা তো বটেই, পুরো বছরই। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, শুভকার অনুষ্ঠানে হোক সবকিছুতেই আমরা, হ্যাঁ, ছাগল ছাড়া তো হয়ই না,
1: হ্যাঁ,
2: তাই না? আচ্ছা, তা এবার আমি তাহলে আমার অন্যান্য প্রশ্নে চলে

0: আসছি, কি বলেন? আচ্ছা, তো ছাগল পালনের যৌক্তিকতা সম্পর্কে আপনি যা বললেন তা থেকে একটা জিনিস পরিষ্কার স্পষ্ট হয়ে গেল আমাদের শ্রোতাবন্ধুদের নিকট, যে ছাগল যে কোনো কেউই অতি সহজভাবে পালন করে লাভবান হতে পারেন, তাই না? আচ্ছা, তো এবার ডাক্তারবাবু আমি জানতে চাইছি যে কি ধরনের ছাগল প্রতিপালন করলে লাভবান হওয়া যায়।
1: দেখুন, বর্তমান ভারতবর্ষে অঞ্চল ভেদে বিভিন্ন জাতের ছাগল দেখা যায়। যেমন হিমালয়ের পাদদেশে পশমিনা, উত্তরাঞ্চলে যমুনাপুরী, বিটেল, বারবারি, দক্ষিণাঞ্চলে সুরতি, ডেকানি, মধ্যাঞ্চলে মারোয়াড়ি, আর পূর্বাঞ্চলে যেটা আমাদের সবচেয়ে সবসময় দেখি এটাকে ব্ল্যাক বেঙ্গল, তার মানে কালো রঙের যে ছাগলগুলো দেখা যায় এটাকেই বলে ব্ল্যাক বেঙ্গল। আর কিছু হিল ব্রিড, তার মানে পার্বতীয় যে কিছু দেখা যায় ছাগল জাতি, ওটা।
0: আচ্ছা, তো মানে যে হিল ব্রিড যেটা বললেন সেটা কি শুধু ওই পার্বত্য অঞ্চলের জন্য উপযোগী, সেটা আমাদের সমতল অঞ্চলে সেটা আমরা প্রতিপালন করতে পারি?
1: পার্বত্য অঞ্চলে সচরাচর দেখা যায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আর
0: এর মানে ক্লাইমেটিক ওই জলবায়ুর উপর ভিত্তি করে কি আমাদের
1: করি ছাগলগুলো আছে আর কি?
0: আচ্ছা আচ্ছা, তো ডাক্তারবাবু যে আপনি জাতগুলো বললেন, বিভিন্ন জাতগুলো বললেন, তো এগুলোর মধ্যে সবগুলোই কি আমাদের এখানের কৃষক ভাই বোনেরা প্রতিপালন করতে পারেন?
1: হ্যাঁ, ওটাই আমি বলছি।
0: হ্যাঁ,
1: এর মধ্যে বারবারি, যমুনাপারি এবং বিটেল জাতের যে ছাগল আছে,
0: হ্যাঁ,
1: এগুলোর দুধ উৎপাদন ক্ষমতা অন্য জাতের ছাগলের থেকে বেশি
0: বেশি। আচ্ছা,
1: কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালনের মাধ্যমে লাভবান হতে গেলে কিছু মূল কথা আমাদের কিছু জানতে হবে।
0: হ্যাঁ, তা তো বটেই।
1: এমন ধরনের ছাগল বেছে নিতে হবে যা তাড়াতাড়ি বেড়ে ওঠে,
0: হ্যাঁ,
1: এবং দৈহিক গঠন ও বারণ খুব সন্তোষজনক। আর যে সমস্ত স্ত্রী ছাগল তাড়াতাড়ি গর্ভধারণ করার ক্ষমতার অধিকারী হয় এবং একবারে একাধিক বাচ্চা প্রসব করতে পারে, আর যার দুধ দেবার ক্ষমতাও বেশি দিন থাকে এবং বেশি দুধ দেয়, ঠিক এরকম ধরনেরই ছাগল আমাদের বেছে নিতে হবে।
0: আচ্ছা, তা তো বটেই, নাহলে তো আমাদের প্রতিপালন করে লাভই হবে না যার জন্য আমরা প্রতিপালন করতে যাচ্ছি।
1: হ্যাঁ, আমাদের এই অঞ্চলের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেক বাড়িতেই ছাগল আছে এবং থাকেও,
0: কিন্তু
1: স্থানীয় ছাগলগুলোর উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে অনেক কম। তাই আমরা অনেক সময় আমরা উপদেশ দিয়ে থাকি যে উন্নত জাতের যে যমুনাপারি, বিটেল বা বারবারি জাতের প্রজননক্ষম পুরুষ জাতের যে ছাগলের সাথে স্থানীয় নিম্নমানের ছাগলের সংমিশ্রণ ঘটিয়ে উন্নত মানের অধিক উৎপাদনক্ষম বর্ণসংকর ছাগল আমরা তৈরি করতে পারি।
0: আচ্ছা,
1: আর তাই পুরুষ ছাগল নির্বাচনের সময় একটু ভালোভাবেই দেখে শুনে নির্বাচন করতে হবে, কারণ এমন ধরনের ছাগল নির্বাচন করা উচিত যার দৈহিক গঠন ভালো এবং স্বাস্থ্যবান এবং যে ছাগলের মাতৃর দুধ দেওয়ার ক্ষমতা অপেক্ষাকৃত বেশি
0: বেশি। আচ্ছা,
1: তার মানে ওই আমি যেটা বলছি সেটা হচ্ছে বর্ণসংকর ছাগল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপার হলো যে বাসস্থানের ব্যাপারে আপনি একটু আলোকপাত করবেন।
1: দেখুন, ছাগলের বাসস্থান সম্বন্ধে আমাদের গ্রামাঞ্চলে যে পদ্ধতি আছে সেটা উপরে আমরা খুব একটা নজর দেই না।
0: আচ্ছা,
1: কিন্তু দুর্যোগ আবহাওয়া এবং হিংস্র জন্তুর থেকে তাদেরকে রক্ষা করার জন্য অতি কম খরচে তাদের জন্য বাসস্থান নির্মাণ করাটা উচিত।
0: সে তো বটেই, সেটা সত্যি আমরা লক্ষ্য করি না, যেমন তেমন করেই হোক রেখে দিয়ে। তো সে ব্যাপারে আপনি,
1: আমরা অনেক অনেক সময় শুনতে পাই যে শেয়ালে ছাগল খেয়ে নেয়,
0: খেয়ে নিয়েছে।
1: সুতরাং আমরা একটু রক্ষা করার জন্য বাসস্থান করতে পারি, তাহলে আমাদের হয়তো আর্থিক ক্ষতিটা হবে,
0: কারণ ওর থেকে তো আমরা আমাদের সংসারের আর্থিক উপার্জন অনেকটা বেরিয়ে আসছে, তাই না? মানে তাহলে তো আমরা সেক্ষেত্রে তাকে আমাদের প্রোটেকশন করে রাখা তো উচিত। তো সে ব্যাপারে আমরা যদি একটু ওয়াকিবহাল হই এ ব্যাপারে, তো হতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সে ব্যাপারে একটু আলোকপাত করুন।
1: যে জায়গায় তাদেরকে রাখা হয় সে জায়গাটা খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন হওয়া দরকার।
0: হ্যাঁ,
1: খোলা এবং প্রদূষণ মুক্ত হাওয়া যাতে সে জায়গায় থাকে তার দিকেও নজর দিতে হবে।
0: হ্যাঁ,
1: এরকম ধরনের ঘর আমরা সচরাচর বাঁশ দিয়েই তৈরি করে নিতে পারি, যেটাতে খুব একটা খরচ হবে না। কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে যদি বাসস্থান তৈরি করতে হয় তাহলে একটা মাপকাঠির প্রয়োজন।
0: আচ্ছা, যেমন
1: যেরকম এক জোড়া ছাগল রাখার জন্য একটি করে খোপ তৈরি করতে হয়।
0: আচ্ছা,
1: এই খোপগুলো 5 ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ 2.5 ফুট হওয়া দরকার।
0: আচ্ছা,
1: ছাগলের পরিসংখ্যান হিসেব করে খোপগুলো তৈরি করতে হয়। আর ছাগল ছানাদের জন্য আলাদা ঘর বানালেও তা তাদের মাদের ঘরে সংলগ্ন হওয়া দরকার, যাতে স্ত্রী ছাগল সব সময় তাদের বাচ্চাদের নজরে রাখার সুবিধা পায়। আর মুক্ত বাতাস ও সূর্যের আলো যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকেও আমাদের নজর দিতে হবে। ছাগল যেহেতু পরিষ্কার জায়গায় থাকতে ভালো পায়, সেজন্য ছাগলের বাসস্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন হওয়া দরকার।
0: অবশ্যই।

0: আর বাসস্থানের চারিদিকে যদি উপযুক্ত ড্রেনের ব্যবস্থা করে দেওয়া যায়,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তাহলে বাসস্থানটা,
1: মানে আপনি বলতে চাইছেন ছাগলের বাসস্থানের আশপাশে উপযুক্ত জল নিষ্কাশনের সুবিধা করে দিতে
0: হ্যাঁ
1: হবে, তাই না? হ্যাঁ, তাহলে হয়তো অনেকটা,
0: ছাগল একটু শুকনো জায়গায়
1: হ্যাঁ
0: থাকবে
1: হ্যাঁ
0: ভালোটা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইব, এই যে আমাদের গ্রামাঞ্চলে প্রতিনিয়তই শুনতে পাই যে ছাগলের খোঁজাকরণের ব্যাপারটা, অর্থাৎ যাকে প্রচলিত ভাষায় আমরা বলি ছাগলকে কিভাবে খোশি করা যায়, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো সে ব্যাপারে একটু আলোকপাত করবেন।
0: প্রচলিত বাংলায় আমরা যেটাকে এই খাসি করানো বলি,
1: হ্যাঁ হ্যাঁ
0: সেটাই খোঁজাকরণ। আর এই পদ্ধতিটা করানো হয় অ্যাকচুয়ালি অর্থনৈতিক, ছাগলের যে ছাগল নিয়ে যে আমি ব্যবসা করছি সেটা একটা অর্থনৈতিক উন্নতির জন্য। আর সেটা করা হয় ধরুন যেরকম ছাগলের মাংসের মান উন্নত করার জন্য,
1: হ্যাঁ,
0: 2 নম্বর ছাগলের দৈহিক ওজন বাড়ানোর জন্য,
1: বাড়ানোর জন্যে,
0: আর 3 নম্বর চামড়ার গুণাগত মানটাকে বৃদ্ধির জন্য,
1: আচ্ছা,
0: এবং লাভজনক যাতে হতে পারে সেই
1: হুম হুম
0: জন্যই এই পদ্ধতিটা অবলম্বন করা হয়।
1: সেই
0: এই পদ্ধতি সচরাচর পুরুষ ছাগল ছানাকেই করানো হয়,
1: হ্যাঁ,
0: আর এটা 2-4 সপ্তাহের ভিতরে করিয়ে নিতে পারলে ভালো।
1: আচ্ছা, তার মানে জন্মের 2 থেকে 4 সপ্তাহের
0: সপ্তাহে,
1: মধ্যেই করে নিতে হয়।
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: তবে পরবর্তীকালেও করানো যায়। আর এটা করাতে হলে সরকারি পশু চিকিৎসালয়ের সাহায্যে করানো ভালো, যাতে অন্য কোনো ইনফেকশন বা কিছু
1: হ্যাঁ
0: না
1: হ্যাঁ
0: হয়
1: হ্যাঁ,
0: সেজন্য।
1: আচ্ছা, তা এবার ছাগলের খাদ্যের ব্যাপারে একটু বলবেন।
0: আমাদের এই অঞ্চলের গৃহস্থরা সাধারণত ছাগলের জন্য কোনো বিশেষ ধরনের খাদ্যের ব্যবস্থা অবলম্বন করেন না,
1: করেন না, হ্যাঁ,
0: কিন্তু ছাগলের যে ঠোঁট এবং জিভের যে গঠন, এই গঠনের বিশেষত্বের জন্য মাঠে চড়ার সময় ছাগল ছোট ছোট ঘাস বা কাটা থাকা ঝোপ ইত্যাদি থেকে অনায়াসেই নিজের চাহিদা মতো খাদ্য গ্রহণ করে নিতে পারে।
1: সেই
0: কিন্তু অধিক উৎপাদন পেতে হলে বয়স ও উৎপাদনের ক্ষমতা অনুযায়ী খাদ্যের বিভিন্ন উপাদান পরিমাণ মতো মিলিয়ে খাওয়ালে উৎপাদন অনেকাংশেই বেড়ে যায় এবং এতে অনেক বেশি লাভ হয়। তুলনামূলকভাবে দেখা গেছে যে অন্য যে কোনো গৃহপালিত পশু থেকে কম খাদ্য খেয়ে অধিক উৎপাদন দিতে সক্ষম, এবং গৃহস্থ ছাগলের খাদ্যর বাবদ খরচও কম হয় এতে।
1: সেই আচ্ছা, তা এবার আমি জানতে চাইব ডাক্তারবাবু, যে ছাগলের প্রজনন ক্ষমতার ব্যাপারে একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলবেন।
0: না, আমি আর একটু বলছি আপনাকে খাদ্যের তালিকা।
1: আচ্ছা, হ্যাঁ বলুন।
0: যেরকম ধরুন 2 কেজি যদি ওজন থাকে ছাগলটার,
1: আচ্ছা,
0: তখন তাকে ওই আমরা যেটাকে বলি কনসেন্ট্রেট মিক্সচার, এটাকে বাংলায় বা কি বলে,
1: আচ্ছা, তো যাই হোক, মানে আপনি বলতে চাইছেন যে ওই সবকিছু মিলিয়ে,
0: যেখানে মিনারেলস খনিজ পদার্থ
1: সবকিছু মিলিয়ে, যেটাকে আমরা ওই ব্যালেন্সড ডোজ যেটা বলি,
0: ব্যালেন্স
1: মানে
0: যেটা, হ্যাঁ,
1: সবকিছু সমানভাবে সমানুপাতিক হারে থাকবে, তাই তো?
0: ওটা ধরুন,
1: সেটাই বলতে চাইছেন
0: হ্যাঁ
1: আপনি?
0: ওটাই।
1: আচ্ছা বলুন।
0: 5 কেজি বয়সের যখন 5 কেজি যখন দৈহিক ওজন হয়ে যাবে,
1: হ্যাঁ হ্যাঁ,
0: তখন ওই ছাগলকে 50 গ্রাম ডেইলি দিতে হবে।
1: আচ্ছা,
0: এবং এরকম করে আপনার ধরুন 7 কেজি বয়সে 150 গ্রাম ডেইলি, আবার 10 কেজি বয়সে 350 গ্রাম ডেইলি, 20 কেজি যদি দৈহিক ওজন হয় তখন এটাকে দিতে হবে 350 গ্রাম করে ডেইলি।
1: আচ্ছা, এই যে আপনি সমানুপাতিক হারে খাদ্যের যে ব্যাপারটা বললেন, সেখানে খাদ্য তালিকায় কি কি থাকবে আপনি বলেছিলেন?
0: এটাতে থাকবে আপনার ভুট্টার গুঁড়ো,
1: হ্যাঁ,
0: তারপরে ছোলার গুঁড়ো,
1: হ্যাঁ,
0: গমের ভুষি,
1: আচ্ছা,
0: আর কিছু খনিজ পদার্থ, এটা আপনার বাজারেই প্যাকেট হিসাবে কিনতে পাওয়া যায় খনিজ পদার্থ, এবং ভিটামিন, আর বাদামের যেটা কেক, বাদাম তেল বানানোর পর যে কেকটা থাকে ওটার সংমিশ্রণ, এগুলো সংমিশ্রণ
1: করে, যাকে আমরা বলি,
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: এটাই সংমিশ্রণ করে খাওয়াতে পারলে ছাগলের উৎপাদন ক্ষমতাটা একটু বাড়বে।
1: আচ্ছা, তাই এবার আমরা অন্য প্রসঙ্গে চলে আসছি, কি বলেন ডাক্তারবাবু, এবার যদি একটু আলোকপাত করেন ছাগলের প্রজনন ক্ষমতার ব্যাপারে।
0: আরেকটা জিনিস বলছি খাদ্যের ব্যাপারে, ছাগল যদিও তিতা মিষ্টি বা টক স্বাদ বুঝতে পারে,
1: হ্যাঁ,
0: তাও কিন্তু তারা তিতা গাছের পাতাও খেতে পারে।
1: আচ্ছা,
0: আর আমাদের এই অঞ্চলে গ্রামেগঞ্জে অনেক কাঁঠাল গাছ দেখা যায়, এবং কাঁঠাল গাছের পাতা ছাগলের খুবই প্রিয়।
1: হ্যাঁ,
0: এবং সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যদি ঘাস বা অন্য কিছু দিতে না পারি, তাও ছাগল এই কাঁঠাল গাছের পাতা খেয়ে অনেক সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবে।
1: কারণ গ্রামেগঞ্জে তো আর কাঁঠাল গাছের আপনার অভাব নেই,
0: অভাব নেই,
1: হ্যাঁ, যখন তখন যে কোনো উপায়ে সেটা আমরা সংগ্রহ করে তাকে খাওয়াতে পারি, তাই না? আচ্ছা, তা প্রজনন ক্ষমতার ব্যাপারে একটু আলোকপাত করবেন।
0: প্রজনন ক্ষমতার ব্যাপারে সাধারণত 7-8 মাস বয়সেই প্রজননক্ষম হয়ে যায় ছাগল,
1: হ্যাঁ,
0: এবং গড়ে 2 বছরে 3 বার বাচ্চা দেয়।
1: 2 বছরে তিনবার
0: বাচ্চা,
1: সেটা গড় হিসেব,
0: গড় হিসেব।
1: আচ্ছা,
0: ফলে দ্রুত

0: বংশ বৃদ্ধি হয়
1: হ্যাঁ
0: এবং কম সময়ে গৃহস্থ একটি ছাগলের পাল তৈরি করতে সক্ষম হতে
1: সে তো
0: পারে।
1: বটেই, কারণ 2 বছরে 3 বার বলেছেন আপনি যেখানে, আর তারপর আগে একবার গড় বলেছিলেন 3 থেকে 4টে বাচ্চা প্রতিবার দেয়, তাই না? তাহলে তো অবশ্যই একটা বিশাল দল তৈরি হয়ে যায়, আর একটু যত্ন করে যদি ওরা প্রতিপালন করেন তাহলে অবশ্যই একটা মোটা অঙ্কের অর্থ ওরা পেয়ে যেতে পারে অতি সহজে।
0: যেতে পারবে।
1: আচ্ছা, তারপর?
0: আর এই পাল থেকেই সুস্থ সবল পাঠা বেছে ভবিষ্যতে প্রজননের জন্য কাজের জন্য রেখে বাকি পাঠাগুলোকে ওই পশু চিকিৎসকের সাহায্যে যদি খাসি করিয়ে নিয়ে পালন করতে পারেন তাহলে হয়তো আরো বেশি লাভবান
1: অবশ্যই
0: হতে পারবে।
1: সে তো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবশেষে ডাক্তারবাবু আমি জানতে চাইছি যে পরিশেষে বলবো, আপনি কি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবেন এই প্রসঙ্গে?
0: শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজকের যে আলোচনা আমরা করলাম এই কথা থেকে বলা যায় যে ছাগল পালন সত্যি একটি লাভজনক উপজীবিকা, কারণ ছাগল কম খরচে, কম পরিশ্রমে, কম জায়গায় অত্যন্ত ভালোভাবে পালন করা যায়। ছাগল পালনের বিভিন্ন লাভজনক দিক থাকায় এটা হলফ করে বলা যায় যে এই ব্যবসায়িক ভিত্তিক নিলে গ্রামীণ বেকার সমস্যা অনেকখানি সমাধান হয়ে যাবে।
1: তো আপনার পরামর্শ থেকে আজকে একটা জিনিসই প্রকাশ্যে এলো যে যদি আন্তরিকভাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কেউ যদি ছাগল প্রতিপালন করতে যান তাহলে ওরা অবশ্যই
0: অবশ্যই লাভবান হবে,
1: তাই না? তা ডাক্তারবাবু, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আজকে আমাদের স্টুডিওতে এসে আপনি আমাদের সময় দিয়েছেন, সময় দিয়ে ছাগল পালন কিভাবে করা যায় সে ব্যাপারে অনেকটা আলোকপাত করলেন, সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: কৃষক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন একটি আলোচনা, ছাগল পালন কিভাবে করবেন, আর এ নিয়ে আলোচনা করলেন পশু চিকিৎসক ডাক্তার প্রকাশ কর্মকার। তো এবারে কৃষক বন্ধুরা, আমাদের আসরে আছে একখানি আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গানটি। তো কৃষক বন্ধুরা, এবারে আমরা শুনব লোকগীতি রুনা লায়লার কণ্ঠে।

এতক্ষণ শুনলেন লোকগীতি রুনা লায়লার কণ্ঠে। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা। আসর উপস্থাপনায় ছিলেন হিমানীশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন মেরি সুরত তেরি আঁখে ছবি থেকে মান্না দের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন রাত 7:34। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ এবং এর অব্যবহিত পরই শুনবেন আঞ্চলিক সংবাদ আমাদের কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এভিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিওতে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026-এর খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষি মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে

নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত

0: কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27শে সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: Different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that, by and large, across the country, and if I may dare say, across the world, has been recognized as the game changer, which will allow education in India to become more relevant.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এ সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন, এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবে আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি, 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে দুবার জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রায় 23,000 কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড শিলং শিলচর করিডোরকে আরো উন্নত করে তোলা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির ঘোষণা। রাজ্যের কৃষি ও জলসেচ মন্ত্রী পীযূষ হাজারিকার রাজ্যের কৃষিক্ষেত্রের ব্যাপক সম্ভাবনা সম্পর্কে আলোচনা করতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ। শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে আজ থেকে রাজ্যজুড়ে ডায়রিয়া রোধ অভিযান এবং আসামে কমপক্ষে 38 জন লোক বাহকজনিত রোগে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের ব্যাপক সচেতনতা কার্যসূচি। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়কড়ি প্রায় 23,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে গ্রিনফিল্ড শিলচর শিলং করিডোর উন্নীত করে তোলা হবে বলে ঘোষণা করেছেন। গতকাল শিলংয়ে উত্তর পূর্ব ভারত পরিকাঠামো সম্মেলন এবং প্রদর্শনীর সূচনা করে তিনি একথা ঘোষণা করেন। তিনি বলেন যে 165 কিলোমিটার দীর্ঘ এই করিডোর উত্তর পূর্বের পরিকাঠামো ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এই করিডোর শিলচর ও শিলংয়ের মধ্যে যাত্রার সময় 50% হ্রাস হবে। এছাড়া ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে তিনি জানান। এর ফলে পর্যটন ও পরিবহন ক্ষেত্রে উন্নয়ন হওয়ার পাশাপাশি অঞ্চলটির সর্বাত্মক বিকাশ হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানে শ্রী গড়কড়ি 8,500 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রস্তাবিত 4-লেনযুক্ত গ্রিনফিল্ড জোড়াবাট বরাপানি করিডোরের বিষয়েও উল্লেখ করেন। 66 কিলোমিটার দীর্ঘ এই করিডোর গুয়াহাটি ও শিলংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা সহ ওই দুটি শহরের মধ্যে যাতায়াতের সময় 2.5 ঘণ্টা থেকে কমে 1 ঘণ্টা হয়ে যাবে বলে জানিয়েছেন। রাজ্যের কৃষি ও জলসেচ মন্ত্রী পীযূষ হাজারিকা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তার সাক্ষাৎকালে শ্রী হাজারিকা শ্রী চৌহানকে আসামের উর্বর কৃষিক্ষেত্রের ব্যাপক সম্ভাবনা এবং বর্তমান সরকারের গ্রহণ করা প্রকল্প সম্পর্কে অবগত করান। আসামের কৃষিক্ষেত্রের বিকাশের পাশাপাশি কৃষকদের উত্তরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সহায়তা করবে বলে শ্রী চৌহান মন্ত্রী হাজারিকাকে আশ্বাস দিয়েছেন। শ্রী হাজারিকা একই সঙ্গে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিলের সঙ্গেও সাক্ষাৎ করে ব্রহ্মপুত্র এবং এর জলপ্রবাহ ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠা আসামের বিপুল জলসেচের সম্ভাবনার বিষয়ে শ্রী চৌহানকে অবগত করান। শ্রী হাজারিকা বলেন, রাজ্যের 27 লক্ষ হেক্টর কৃষিজমিতে জলসেচের সম্ভাবনা থাকলেও জলসেচ প্রকল্পসমূহ থেকে প্রায় 7 লক্ষ হেক্টর জমিতেই সেচের সুবিধা রয়েছে। কেন্দ্রীয় সরকারের হর খেত কো পানি এই ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আসামের জলসেচ ক্ষেত্রের পরিকাঠামো শক্তিশালী করার জন্য সহযোগিতা করতে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে শ্রী হাজারিকা সামাজিক মাধ্যমযোগে জানিয়েছেন। রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ চিকিৎসা শিক্ষা ও গবেষণা মন্ত্রী অশোক সিংহল আজ গুয়াহাটিতে আয়োজিত এক বৈঠকে রাজ্যের প্রসূতি মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার হ্রাস করার জন্য গ্রহণ করা পদক্ষেপসমূহের বিষয়ে পর্যালোচনা করেন। মন্ত্রী শ্রী সিংহল আজ আসাম সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে বিভাগগুলোর অধীনে বর্তমানে চলতে থাকা কাজকর্মের বিষয়ে খতিয়ে দেখেন। মন্ত্রী রাজ্যের আউটার ও ইনডোর স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, রোগীর উপস্থিতি এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। হাসপাতালগুলোতে সংক্রমণজনিত জটিলতা প্রতিরোধের জন্য গ্রহণ করা ব্যবস্থার বিষয়ে খতিয়ে দেখে রোগীর সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। বৈঠকে ইউকুইন ডিজিটাল মঞ্চের মাধ্যমে গর্ভবতী মহিলা এবং শিশুদের প্রতিষেধক প্রদান ব্যবস্থা ফলপ্রসূভাবে গ্রহণ করার বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া জরায়ু মুখের ক্যান্সার রোগ প্রতিরোধের জন্য এইচপিভি প্রতিষেধক প্রদান কার্যসূচির বিষয়েও খোঁজখবর নেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবার সুবিধা প্রদানের ক্ষেত্রে ভ্রাম্যমাণ চিকিৎসার বিষয়েও তিনি আলোচনা করেন। বৈঠকে বিদ্যালয়গুলোতে গঠন করা স্বাস্থ্য বিদ্যালয়গুলোতে গঠন করা

স্বাস্থ্য ক্লাবের বিষয়েও তিনি আলোচনা করেন। আগামী 21 জুন অনুষ্ঠেয় চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নেট ইউজি 2026 এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার 22 জুন পর্যন্ত টেলিগ্রাম, সামাজিক মাধ্যমের অ্যাপ্লিকেশন এবং অনলাইন বার্তা প্রেরণ নিষিদ্ধ করেছে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এনটিএ সূত্রে জানানো হয়েছে যে এই সামাজিক মাধ্যমে ইতিমধ্যে প্রেরণ করা বার্তা 30 জুন পর্যন্ত সম্পাদনা করার ব্যবস্থা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা রোধ করার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সূত্রে আরও জানানো হয়েছে যে এই সামাজিক মাধ্যমের অ্যাপ্লিকেশনটিতে পূর্বে অসাধু উপায় ব্যবহারের প্রতি লক্ষ্য রেখে এবং শিক্ষার্থীদের স্বার্থে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর পূর্বে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন স্নাতক পর্যায়ের চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পাঠ্যক্রমে নাম ভর্তির জন্য পুনরায় অনুষ্ঠেয় নিট পরীক্ষার নিরাপত্তা তথা প্রস্তুতি খতিয়ে দেখার উদ্দেশ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অধ্যক্ষতা করেন। উল্লেখ্য, আগামী 21 জুন পুনরায় অনুষ্ঠেয় নিট ইউজি পরীক্ষার প্রবেশপত্র এনটিএর ওয়েবসাইট nit.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে। 21 জুন দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।

শিশুদের ডায়রিয়া জনিত মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে আজ থেকে রাজ্যে ডায়রিয়া প্রতিরোধ অভিযান শুরু হয়েছে। জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের উদ্যোগে আয়োজিত এই কার্যসূচির মাধ্যমে ওআরএস এবং জিঙ্ক পরিপূরকের ব্যবহার, অনাময় শৌচাগারের প্রয়োজনীয়তা তথা জনসচেতনতা বৃদ্ধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য বিশেষ কার্যব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ থেকে জেলাজুড়ে স্টপ ডায়রিয়া অভিযান শুরু হয়েছে। জেলায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর মতীন্দ্র সূত্রধর করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে আজ স্টপ ডায়রিয়া অভিযানের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সূত্রধর বলেন, এই অভিযানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ডায়রিয়া জনিত মৃত্যু প্রতিরোধ করা এবং ওআরএস, জিঙ্ক, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি ও অনাময় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। শিশুদের ডায়রিয়া শুরু হলে দ্রুত ওআরএস খাওয়াতে, স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী জিঙ্ক দিতে এবং প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী 31 জুলাই পর্যন্ত জেলার সবকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই অভিযান চলবে। আসামের বিভিন্ন প্রান্তে বাহকজনিত রোগে কমপক্ষে 38 জন লোক আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ ব্যাপক সচেতনতা কার্যসূচি গ্রহণ করেছে। গুয়াহাটি মেডিকেল কলেজে জাপানি এনকেফালাইটিস রোগে আক্রান্ত হয়ে গত এপ্রিল মাস থেকে 12 জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে বলে মেডিকেল কলেজের সুপার ডা দেবজিৎ চৌধুরী জানিয়েছেন। ডা চৌধুরী জনসাধারণকে এই রোগের লক্ষণ দেখা দেওয়া মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে চলতি জুন জুলাই মাসে জাপানিজ এনকেফালাইটিস রোগের সংক্রমণের প্রতি লক্ষ্য রেখে এই রোগ থেকে রক্ষা পাবার জন্য সচেতন থাকতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ সূত্র অনুসারে রাজ্যে জাপানিজ এনকেফালাইটিস এবং এ ধরনের লক্ষণযুক্ত রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কামরূপ এবং লক্ষিমপুর জেলায় 2 জন করে এবং কাছাড়, যোরহাট, বরপেটা ও কামরূপ মহানগর জেলায় 1 জন করে লোকের মৃত্যু হয়েছে। অন্যদিকে কাছাড়, হাইলাকান্দি সহ বরপেটা, চড়াইদু, বাক্সা, কামরূপ, গোয়ালপাড়া, যোরহাট ও কামরূপ মহানগর জেলায় জাপানিজ এনকেফালাইটিস সদৃশ রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জাতীয় স্বাস্থ্য অভিযান আসাম এই রোগের থেকে রক্ষা পাওয়ার জন্য জনসাধারণকে মশার প্রজনন হওয়ার সম্ভাবনা থাকা স্থানসমূহ পরিষ্কার করে রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীরের অস্বাভাবিক কাঁপুনি, কথা বলতে অসুবিধা এবং অজ্ঞান হয়ে পড়ে লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। রাজ্যে শীঘ্রই অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর লোকেদের জরিপ চালানো হবে। আসাম অন্যান্য অনগ্রসর শ্রেণী কমিশন এই জরিপের কাজ করবে। রাজ্যের সংখ্যালঘু কল্যাণ এবং উন্নয়ন মন্ত্রী অশ্বিনী রায় সরকার আজ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, নতুন করে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায় 7টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এই জরিপের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা প্রাপ্য সুবিধা লাভ করবেন বলে মন্ত্রী জানিয়েছেন। চলতি ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠেয় খেলায় ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30টায় দুবাইয়ের বিশ্ব দুবারের

0: বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। ভোর সাড়ে তিনটায় অপর একটি খেলায় ইরাক নরওয়ের বিরুদ্ধে খেলবে। এদিকে বিশ্বকাপে গতকাল অনুষ্ঠিত তিনটি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। মিয়ামিতে অনুষ্ঠিত গ্রুপ এইচ এর খেলায় পূর্বের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সৌদি আরবের মধ্যে খেলা এক এক গোলে অমীমাংসিত থাকে। এই গ্রুপের অন্য একটি খেলায় প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডেই স্পেনের বিপরীতে গোলশূন্যভাবে খেলা সমাপ্ত করে চমক সৃষ্টি করেছে। গ্রুপ এইচ এরই আজ সকালে অনুষ্ঠিত একটি খেলা ইরান এবং নিউজিল্যান্ডের মধ্যে 2-2 গোলে অমীমাংসিত থাকে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রায় 23,000 কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড শিলং শিলচর করিডোরকে আরও উন্নত করে তোলা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির ঘোষণা। রাজ্যের কৃষি ও জলসেচ মন্ত্রী পীযূষ হাজারিকার রাজ্যের কৃষিক্ষেত্রের ব্যাপক সম্ভাবনা সম্পর্কে আলোচনা করতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ। শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্যে আজ থেকে রাজ্যজুড়ে ডায়রিয়া রোধ অভিযান এবং আসামে কমপক্ষে 38 জন লোক বাহকজনিত রোগে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের ব্যাপক সচেতনতা কার্যসূচি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। রাত 8টায় শুনবেন হিন্দি অনুষ্ঠান, রাত 8:15 গিটারে ধুন শুনবেন শিল্পী শরৎ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। ঠুমরি শুনবেন পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে 8:30। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন এনডিএ সরকারের 12 বছরের পথ চলা, সাফল্য ও অর্জন, এই নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান। আলোচনায় অংশগ্রহণ করবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জীব ভট্টাচার্য ও দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা। রাত 10:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:05 অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10। সকাল 6:30 খেতে খামারে লোকগীতি পরিবেশন করবেন মুক্তানাথ সকাল 6:35 এবং বেলা 11:30 মুক্তানাথ ও গায়ত্রী দাশগুপ্তের পরিবেশনায় লোকগীতি শুনবেন। আমার কথা অনুষ্ঠানের অব্যবহিত পড়ি। এছাড়া দুপুর 1:40 লোকগীতির শিল্পী সালাবত মাহাতো। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20। সকাল 7:40 এবং দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কবির সুমন। সকাল 8:40 আধুনিক গানের শিল্পী উষা মঙ্গেশকর এবং সুদাম বন্দ্যোপাধ্যায়। এছাড়া বেলা 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলায়। হিন্দি ছবির গানের অনুষ্ঠান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 এবং সন্ধে 6:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শোনা যাবে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের সেতার বাদন এবং সকাল 9:30 এই অনুষ্ঠানে খেয়াল এবং তারানার শিল্পী আরতি অঙ্কলিকার টিকেকার। বেলা 10:00 বাংলা ছবি

আকাশবাণী শিলচর। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন। আকাশবাণী শিলচর লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে শুনবেন ঠুমরি।

লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে এতক্ষণ শুনলেন ঠুমরি। আকাশবাণী শিলচর।

এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা, নিউজ এট নাইন ও স্পটলাইট।

0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন এনডিএ সরকারের 12 বছর উপলক্ষে একটি পর্যালোচনা। আলোচনায় অংশগ্রহণ করবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জীব ভট্টাচার্য ও দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা।
1: নমস্কার। আমাদের দেশে বর্তমান যে সরকার, এনডিএ সরকার, তার 12 বছর কমপ্লিট করেছেন এবং 2014 ইংরাজিতে যখন এই সরকার দেশে শাসন ব্যবস্থার জন্য জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, তার আগে একটা সময় আমরা দেখেছি, তার আগে প্রায় 20 বছর এক রাজনৈতিক বলবো না, সরকারি ব্যবস্থায় এক অস্থিতিশীলতা চলছিল এবং তার ফলে বলা যায় দেশের উন্নয়ন বিভিন্নভাবেই ব্যাহত হচ্ছিল এবং ভারতবর্ষ যে দেশটি বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে মোটামুটি এক অজ্ঞাত কুলশীল পরিচয়হীন দেশ হিসাবে পৌঁছে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই জায়গা থেকে গত 12 বছরে প্রধানমন্ত্রী

0: শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার দেশে ক্ষমতায় আসীন আছেন, তার ফলে আমরা দেখছি দেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে। যে ভারতবর্ষ একদিন এক উন্নয়নশীল দেশ হিসাবে পরিগণিত হতো, আজকে সেই দেশ বিশ্বের চার নম্বর বৃহত্তম অর্থনীতি হিসাবে পরিচিতি লাভ করেছে এবং অতি সত্বর এটা তৃতীয় বৃহৎ অর্থনীতির দিকে যাচ্ছে। গত ১২ বছর থেকে যে বিভিন্ন ফ্ল্যাগশিপ যাকে বলবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে এসেছেন, যেটার মধ্যে যেমন ধরুন মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, সবকিছু মিলিয়ে আজকের এই আলোচনা সভাতে আমরা ১২ বছরের এনডিএ সরকারের সাফল্য এবং তার চ্যালেঞ্জেসগুলো আলোচনা করার জন্য দুজন ব্যক্তিত্বকে আমাদের এই আলোচনাতে আমরা পেয়েছি। একজন হচ্ছেন অর্থনীতিবিদ, অধ্যাপক এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় এবং ডক্টর অভিজিৎ সাহা, যিনি মূলত একজন বিজ্ঞান শিক্ষক ছিলেন, বর্তমানে তিনি ডিএনএনকে বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিযুক্ত। তো তাদেরকে পেয়ে আমাদের আজকের আলোচনা ফলপ্রসূ হবে আমরা আশা করি। আলোচনার শুরুতে আমি অধ্যাপক রায়ের কাছে যাব। স্যার, প্রথম যে প্রশ্নটা আমি আপনাকে বলতে চাই যে বিগত দিনে যে অর্থনৈতিক দিক দিয়ে যে উন্নয়নের ক্রমবর্ধমান ধারা আমরা দেখতে পাচ্ছি এবং আজ আমাদের দেশ বিশ্বের এক চতুর্থ বৃহৎ অর্থনীতিতে উন্নীত হতে পেরেছে, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, উন্নয়নের এই গতি কি আগামী দিনে অব্যাহত থাকবে বলে আপনার মনে হয়?
1: নমস্কার। আজকের এই আলোচনায় আমরা এনডিএ সরকারের যে ২০১৪ সাল থেকে যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংস্কারের উপর নির্ভরশীল অর্থনৈতিক উন্নয়নের ধারা যেভাবে চলে আসছে এবং তার ফলে ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী জায়গায় পৌঁছেছে, এখন আমরা যদি ২০১৩ সালে দেখি, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে ১০ নম্বর দেশ ছিল অর্থনৈতিক উন্নয়নে এবং আমাদের অর্থনীতির বহর সেটা ছিল ১.৯ ট্রিলিয়ন অর্থনীতি। আজকে আমাদের অর্থনীতি অনেক অনেক মানে উপরে পৌঁছেছে, আজকে আমরা চতুর্থ লার্জেস্ট অর্থনীতি আমাদের দেশ এবং আমাদের অর্থনীতির বহর ৪.৫ পৌঁছচ্ছে। একটু কারেকশন করব, ২০১৩ সালে আমাদের ছিল ১.১ ট্রিলিয়ন অর্থনীতি। এই যে অর্থনৈতিক উন্নয়নের ধারা আমাদের অবিরতভাবে চলছে, তার মূল জায়গাটা হলো পাঁচটা বিষয় সংস্কার যেটা হয়েছে এই এনডিএ সরকারের সময়ে। একটা হলো অর্থনৈতিক সংস্কার, ইকোনমি যাকে বলে, একটা ওয়েলফেয়ার কল্যাণমূলক সংস্কার, জনগণকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, জনগণের সুযোগ সুবিধার দিকে নজর রাখা, আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার, আমাদের পরিকাঠামোর উন্নয়ন করা, তারপর আসছে ডিজিটালাইজেশন, আমরা যাকে বলি কমিউনিকেশন টেকনোলজি ডিজিটালাইজেশন, তারপর হলো ন্যাশনাল সিকিউরিটি। এই যে পাঁচটা দিক, এই পাঁচটা দিকে কিন্তু আমাদের যথেষ্ট আমরা সঙ্গবদ্ধভাবে সংস্কার সাধন হয়েছে এবং তার ফলেই ভারতবর্ষ কিন্তু আজকে এই যে ক্রাইসিস চলছে বিশ্বের পৃথিবীর মধ্যে, যে পাশ্চাত্য যে আজকে যুদ্ধ চলছে আমেরিকা ইরান এবং ইসরায়েলকে সঙ্গে নিয়ে যে অবস্থা চলছে, এই অবস্থার মধ্যে আমাদের অর্থনীতি কিন্তু এখনো বহাল আছে। আমাদের গ্রোথ রেট আজকের দিনেও ৬.৫, যেটা পৃথিবীর কোনো দেশে নেই এবং এই জায়গায় পরিষ্কার যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ধারক যেগুলো, যেটাকে শক অ্যাবজর্বার আমরা বলি, একটা গাড়ি চালাতে হলে, একটা সাইকেল চালাতে হলে একটা শক অ্যাবজর্বারের দরকার, অর্থনৈতিক উন্নয়নেরও একটা শক অ্যাবজর্বার বলে আছে, ওই জায়গাটাকে কিন্তু আমরা শক্ত করতে পেরেছি এই গত ১২ বছরে এবং

0: এইটাই এনডিএ সরকারের, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধান অবদান আমি মনে করি।
1: তো এই পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নটা রাখছি আপনাকে, যে আমাদের প্রধানমন্ত্রীজি আমাকে যে আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন বিকশিত ভারত, মানে সোজা কথায় উন্নত ভারত, 2047 ইংরাজিতে যেদিন আমাদের স্বাধীনতার 100 বৎসর পূর্ণ হবে, আমাদের প্রধানমন্ত্রী বলছেন সেদিন আমরা বিকশিত ভারত দেখতে পাব, তো আপনার ধারণা বা আপনার হিসাবে সেই বিকশিত ভারত কতটুকু সম্ভব তো তা বাস্তবায়িত হবে বলে আপনি মনে করছেন?
0: বিকশিত ভারত 2047 সেটা তো স্বপ্ন আমাদের সাকার হবেই হবে, এবং এই যে বিকশিত ভারতের স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নটা বাস্তব এই কারণেই যে আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনসংখ্যার উদ্বৃত্ত বলে একটা ব্যাপার আছে, সেটা চলছে। আমাদের দেশে এখন যুবা জনগণ প্রায় আমাদের 55%, এবং আমাদের মিডিয়ান এজ সেটা 28, যেটা পৃথিবীর অন্যান্য যে উন্নত দেশগুলো তারা বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে গেছে। আজকে চীন দেশ বলি, আজকে আমেরিকা বলি, আজকে আমরা জাপান বলি, আজকে আমরা ইউকে বলি, সমস্ত জার্মানি বলি, সমস্ত দেশগুলো কিন্তু বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে গেছে, এইজিং নেশন। এবং ওই জায়গায় ভারতবর্ষ যে অবস্থায় এসে পৌঁছেছে, ওই জায়গায় আমরা যে স্বপ্ন দেখছি বিকশিত ভারত, এই বিকশিত ভারতের স্বপ্ন কিন্তু সাকার করবে আমাদের আজকের এই উদ্বৃত্ত জনগণ। উদ্বৃত্ত জনগণ মানে যুবা সম্প্রদায়। এই যুবা সম্প্রদায়ের সেই জন্যই তো আমাদের আজকে যে ন্যাশনাল এডুকেশন পলিসি কতটুকু যে প্রাসঙ্গিক, কারণ আমাদের এই যে উদ্বৃত্ত জনগণ, জনসংখ্যা যারা যুবারা, তাদেরকে সঠিকভাবে তাদেরকে লালন করতে হবে, তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, তাদেরকে দক্ষতা বিকাশ করতে হবে, এবং এই দক্ষতা বিকাশের মাধ্যমেই আমাদের দেশ ওই বিকশিত ভারত বা উন্নত দেশ, 30 ট্রিলিয়ন ইকোনমি আমরা যে স্বপ্ন দেখছি 2047 সালে, সেটা সাকার হবে। এবং তার জন্য যা যা দরকার অর্থনীতির, ওই যে আগে যে একটু আগে বললাম শক অ্যাবজর্বার, শক অ্যাবজর্ব করার মতো যে জায়গাগুলো, আমাদের দেশে অনেক ক্রাইসিস আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে, আমাদের গালফ ক্রাইসিস আমরা দেখেছি, আমাদের চায়না ওয়ার হয়েছে, এই সমস্ত ক্রাইসিসে কিন্তু আমাদের দেশ অনেক সময় ভেঙে পড়েছিল। আজকে কিন্তু একটা জিনিস যে কোভিড-19 যখন হলো, পৃথিবীর সমস্ত দেশগুলো যখন ভেঙে পড়ল, অর্থনীতিগুলো ভেঙে করলো, পৃথিবীর প্রধান প্রধান অর্থনীতিগুলো, আমাদের দেশ কিন্তু সেই জায়গায় স্থায়িত্ব ছিল, স্টেবিলিটি ছিল। আজকেও কিন্তু ওই জায়গায় আমরা দেখছি আমাদের দেশ, পৃথিবীতে এত ক্রাইসিস চলছে, গ্যাসের ক্রাইসিস, তেলের ক্রাইসিস, একটা সাংঘাতিক বিশৃঙ্খলার মধ্যেও কিন্তু আমাদের দেশ একটা স্থায়িত্ব বজায় রাখছে, এবং এটাই হলো প্রধান ইন্ডিকেটর, এটাই হলো প্রধান নিদর্শন যে ভারতবর্ষ সঠিক দিকে এগোচ্ছে এবং বিকশিত ভারতের লক্ষ্যে ভারতবর্ষ 2047 সালে পৌঁছবে,
1: আমরা সবাই এগিয়ে চলব। তো স্যার, আপনার কথার প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন আসছে, আমি একটু পরে আসছি আপনার কাছে আবার, কারণ আমার কাছে জিনিসটা খুব মানে ইন্টারেস্টিং মনে হয়েছে, আপনি ন্যাশনাল এডুকেশন পলিসির উপর একটু উল্লেখ করেছেন, তো এই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে আমি একটু ডক্টর অভিজিৎ শাহকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু তিনি সায়েন্সের মানুষ, দীর্ঘদিন ফিজিক্স পড়িয়েছেন। স্যার, গত 12 বছরে আমরা দেখছি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এক বিশাল উন্নয়নের গতি এসেছে এই দেশে, তো আপনার দৃষ্টিতে এই যে ক্রমবর্ধমান উন্নতি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হচ্ছে, যে ক্রমবর্ধমান উন্নয়নের গ্রাফ, তাকে কোন কোন ডেভেলপমেন্ট আপনার কাছে প্রধান মনে হচ্ছে এবং যেটা সাধারণের সুবিধার বিষয় হিসাবে আপনি মনে করছেন?
2: নমস্কার। বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানের গবেষণা কিংবা প্রযুক্তির যে ডেভেলপমেন্ট, সেটা যদি চার দেওয়ালের মধ্যে থাকে তাহলে সেটা কোনো কাজের হয় না। আমাদের উপলব্ধি, আমাদের গবেষণার যে ফল, সেটা যদি মানুষের জীবনকে আরও সহজ করে দেয়, প্রত্যেক মানুষের জীবনকে ছুঁয়ে যায়,

0: হয় না। আমাদের উপলব্ধি, আমাদের গবেষণার যে ফল, সেটা যদি মানুষের জীবনকে আরও সহজ করে দেয়, প্রত্যেক মানুষের জীবনকে ছুঁয়ে যায়, তবেই সেই গবেষণার ফল বা বিজ্ঞানকে আমরা আশীর্বাদ হিসাবে নিতে পারি। আপনি যেমন বললেন যে এই সরকারের আমলে বিষয়গুলো আমরা যদি দেখি, এই ১২ বছরের মধ্যে যা যা হলো সেটা আমরা দেখতে পারি যে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, মহাকাশের গবেষণা সব কিছুই একটা উন্নতির দিকে চলছে এবং প্রত্যেক অনেকটা একটা মিশন হিসাবে আমরা নিয়েছি। যেমন আপনি স্যার বললেন এবং আপনি বললেন যে আমরা বিকশিত ভারতের লক্ষ্য ঠিক করেছি, ২০৪৭ সনের মধ্যে আমরা সেটা আমরা ইয়ে করতে পারব। তার জন্য যেসব মিশন আমাদের থাকা দরকার, এই সরকার আমার মনে হয় যে বিজ্ঞানের ক্ষেত্রে যেসব অগ্রগতি দরকার আছে সেই সবকে আমরা একটা মিশন হিসাবে নিয়েছেন। তো স্বাস্থ্য এবং শিক্ষা দুই সমাজ এবং দেশের যে আসল মেরুদণ্ড আমরা বলতে পারি, সেখানে অনেক গুরুত্ব দিয়েছেন এবং সেখানে আমরা বেশ উপলব্ধিও ইতিমধ্যে পেয়েছি।
1: না, মহাকাশ গবেষণাতে নো ডাউট আপনার কথা সূত্র ধরেই বলছি, যেভাবে আমরা সমস্ত পৃথিবী জুড়ে আজকে ভারতবর্ষের মানে বিশেষ করে ইসরোর যে জয় জয় জয়কার, আমরা সফল চন্দ্রযান উৎক্ষেপণ দেখেছি, আদিত্য L1 মিশন আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি আমাদের মঙ্গলযান উৎক্ষেপণ হবে পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের স্যাটেলাইট লঞ্চিংয়ের জন্য ইসরোর কাছে আসছে। তো আপনার দৃষ্টিভঙ্গিতে এই যে ডেভেলপমেন্ট এবং এই ডেভেলপমেন্টের সুফল, মানে যেটা গবেষণার কথা বলছেন, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সেরকম সায়েন্স টেকনোলজির গবেষণার কতটুকু সুযোগ আসছে এবং আমাদের দেশের ছাত্ররা বিশেষ করে, যারা একটু আগে আমাদের নিরঞ্জন রায় স্যার বলছিলেন যে আমাদের যুবা শক্তি আমাদের সম্পদ, সেই ছাত্রদেরকে আমরা কতটুকু সেই গবেষণাতে এক্সপোজার হিসাবে নিতে পারছি, এই বিষয়ে একটু যদি আপনি আলোকপাত করেন আমার মনে হয় ভালো হয়।
0: বেশ, আপনি যেমন বললেন যে চন্দ্রযান কিংবা আদিত্য L1, তো চন্দ্রযানের আমাদের যে সফলতা সেটা বিশ্বের অন্য দেশের যে চন্দ্রযান তার থেকে একটু আলাদা। আপনি জানেন যে আমরা চন্দ্রের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছি এবং সেটা একটা বিশেষ উপলব্ধি আমাদের দেশের। এই আদিত্য L1 তার উদ্দেশ্য ছিল আসলে যে সূর্য আমাদের জন্য এক শক্তির, বিশেষ শক্তির উৎস এবং আসল শক্তির উৎস। আমরা সূর্যের থেকে সোলার প্যানেলের মাধ্যমে, যে সোলার সেল, আমরা শক্তি নিচ্ছি, কিন্তু অনেক কিছু আমাদের জানা বাকি। সূর্যের সেই রশ্মিকে আমরা ঠিকঠাক যদি ব্যবহার করতে পারি তো আমাদের শক্তি জগতে আমাদের এক বিশেষ উপলব্ধি থাকবে। এখন বিষয় হচ্ছে যে এই সব যে আমরা করতে পারলাম, তাতে আপনি যেমন বললেন সেটা আমাদের এক সফলতার সাথে সাথে যে যুব সমাজ, ছাত্র সমাজ, তাদের মধ্যে এক আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তারা ভাবতে শিখেছে যে ভারতবর্ষ এই মহাকাশ গবেষণায় তাদের বিশেষ অবদান রাখতে পারে, তাতে তাদের ভারতবর্ষে থাকার প্রবণতা, এইখানে থেকে দেশের সেবা করার যে সুযোগ থাকবে সেটা ওরা উপলব্ধি করতে পেরেছে। তার সাথে আমি বলতে পারি যে স্কুলে আমাদের অটল টিঙ্কারিং ল্যাব বলে একটা শুরু হয়েছে, প্রায় ১০,০০০ স্কুলে সেই ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই সব ল্যাবে ছাত্রদের অনেক সুযোগ থাকে রোবোটিক্স নিয়ে দেখা, থ্রি ডাইমেনশন নিয়ে দেখা, আপনার অনেক কাজ করার সুযোগ থাকে যেখানে ওরা অনহ্যান্ডস অনেক কিছু শিখতে পারে। তো ওদেরকে ছোটবেলার থেকে সেই সব ট্রেনিংয়ের মাধ্যমে, এক্সপোজারের মাধ্যমে, যাতে বিজ্ঞান কি, বিজ্ঞানতে আমরা কি করতে পারি, তার শিক্ষা চলছে। তো কাজেই মহাকাশের যে আমাদের উপলব্ধি সেটা তো গর্বের বিষয়, সাথে সাথে স্যার যেমন বললেন যে আমাদের ডিভিডেন্ড যেটা আমাদের যুব সমাজ, সেই সমাজের প্রতি এক বিশেষ বার্তা যে আমার দেশ এইসব কাজে অনেক অগ্রগতি করতে পারে এবং সেটা সম্ভব।
1: হ্যাঁ, এই সূত্র ধরেই আমি একটু আগে যেটা অধ্যাপক রায় বলছিলেন যে আমাদের যুব শক্তি যেটা আমাদের সম্পদ, আপনার কথাতেও এটা উঠে এসেছে এবং যেভাবে স্কুল কলেজে গবেষণার ক্ষেত্রে ছাত্রদেরকে মনোযোগী করার জন্য, অনুপ্রাণিত করার জন্য সরকারের যে প্রচেষ্টা আমরা শুনলাম, এখানে নিরঞ্জন রায় স্যার কাছে আমি জানতে চাইব যে যেহেতু আপনি, আমি জানি

0: যে ন্যাশনাল এডুকেশন, নিউ এডুকেশন পলিসি যেটা পড়ে, ন্যাশনাল এডুকেশন পলিসিতে আপনি ওয়ান অব দ্য রিসোর্স পার্সন, আপনার প্রচুর গবেষণা পড়াশোনা এই লাইনে আছে। বিকশিত ভারতেও আপনি বলেছেন যে আমরা নিশ্চয়ই 2047 পর্যন্ত আমাদের দেশকে বিকশিত ভারত হিসাবে দেখব, উন্নত ভারত হিসাবে দেখব, আমাদের যুবশক্তি অত্যন্ত সক্ষম, এবং সেই যে নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা একটা যুগান্তরকারী ঘটনা স্বাধীনতার পরে এই সরকার নিয়ে এসেছেন, তো ন্যাশনাল এডুকেশন পলিসি টুয়ার্ডস দিস বিকশিত ভারত, স্যার আপনি যদি একটু এই পয়েন্টে একটু আমাদেরকে হাইলাইট করেন।
1: আমরা গত 14-12 বছরের যদি আমরা বিশ্লেষণ করি, এই সরকারের প্রধানতম যে ইন্টারভেনশন যেটাকে বলা হয়, যে কি কি ক্ষেত্রে সংস্কার সঠিকভাবে মিশন মোডে হয়েছে, যেমন একটা প্রথম এই সরকার শুরু করেছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে ইউএনওতে আমাদের যে 21 জুন আমাদের যোগ দিবস, বিশ্ব যোগ দিবস, ওইখান থেকে শুরু করে আমাদের স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন, এগুলো যে মিশন মোড প্রোগ্রাম, অর্থাৎ দেশকে এগিয়ে নেওয়ার জন্য জনগণের যাতে সব রকমের উন্নয়ন সম্ভব, তার জন্য এই মিশন মোড প্রোগ্রামে আমাদের উন্নয়নের ধারা ধাবিত হয়েছে। এইখানে রাষ্ট্রীয় শিক্ষানীতি একটা বিশেষ আমাদের পাওনা। 2012 সাল থেকে 2020 সালের যেটা রাষ্ট্রীয় শিক্ষানীতি, যেটা আমাদের যে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে। আমূল পরিবর্তনটা কোন জায়গায়? আমূল পরিবর্তনটা হলো, আগে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, টিচার সেন্ট্রিক এডুকেশন, শিক্ষক কেন্দ্রিক। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা যেটা এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে এসছে, রাষ্ট্রীয় শিক্ষানীতিতে, সেটা হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, লার্নার সেন্ট্রিক এডুকেশন। এবং এই লার্নার সেন্ট্রিক এডুকেশনে সবচেয়ে মূল ব্যাপারটা হলো পার্সোনালাইজ লার্নিং। পার্সোনালাইজ লার্নিং কি? পার্সোনালাইজ লার্নিং হলো প্রত্যেকটা শিশুর, প্রত্যেকটা শিক্ষার্থীর তার নিজস্ব কি দরকার, তার মেধার বিকাশে, তার দক্ষতার বিকাশে, তার মানব সম্পদ উন্নয়নের বিকাশে তার কি দরকার, ওইটাকে আইডেন্টিফাই করে আমরা যারা শিক্ষক, আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জন্য আপনি দেখবেন আজকে রাষ্ট্রীয় শিক্ষানীতিতে, একটু আগে আপনি গবেষণার ব্যাপারে একটু আলোকপাত করেছেন, পৃথিবীর যে সমস্ত দেশ উন্নত দেশ হয়েছে সব দেশেই মূল জায়গাটা কিন্তু গবেষণা। এবং গবেষণা যদি একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা মহাবিদ্যালয় হোক, সেখানে যদি সঠিকভাবে না হয় তাহলে কোনো দেশ এগোতে পারে না। এবং আজকে দেখবেন রাষ্ট্রীয় শিক্ষানীতিতে 4-year ইন্টিগ্রেটেড কোর্স যেটা এসছে, 4-year আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম এবং 5-year ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, এইগুলোতে কিন্তু গবেষণা কম্পালসারি করে দেওয়া হয়েছে একটা জায়গায়, নির্দিষ্ট কিছু কারক দিয়ে, নির্দিষ্ট কিছু মাপকাঠি দিয়ে গবেষণাকে একটা, ওই যে একটু আগে অভিজিৎবাবু বলছিলেন যে অটল টিঙ্কারিং ল্যাব, এই যে টিঙ্কারিং ল্যাব, মনস্তত্ব বিকাশ, একটা শিশু তার মনস্তত্বের বিকাশ হবে, এই মনস্তত্বের বিকাশের জায়গাটাই কিন্তু আমাদের রাষ্ট্রীয় শিক্ষানীতির মূল জায়গা, যে এখানে পুঁটিগত যে বিদ্যা তার চাইতে একটু এগিয়ে গিয়ে আমাদের মনস্তত্ব বিকাশের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি সুদৃঢ় করে দিয়েছে এই আমাদের রাষ্ট্রীয় শিক্ষানীতি, যা একসময় আমাদের ভারতবর্ষে গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছিল। এবং আজকে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা শিশুর, একটু আগে বললাম পার্সোনালাইজ লার্নিং, সে চাইছে যে আমি ফিজিক্সের সাথে সংস্কৃত পড়ব, সংস্কৃতের সাথে কেমিস্ট্রি পড়ব, কেমিস্ট্রির সাথে আমি কমার্স পড়ব, কেন না? তার যদি শিক্ষার, শিশুর যদি তার মানে সেই রকমের তার ইচ্ছে থাকে, সেই রকমের যদি তার ক্যালিবার থাকে, সে কিন্তু আজকে বিদেশে, আমার দেখার সৌভাগ্য হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, যে এই রকম শিক্ষা ব্যবস্থা যেটা ভারতবর্ষে গুরুকুল শিক্ষা ব্যবস্থা।

0: ছিল তারা কিন্তু ভারতবর্ষ থেকে ছিনিয়ে নিয়েছে, ভারতবর্ষ থেকে নিয়ে, কারণ ভারতবর্ষ তো নালন্দা তক্ষশিলা থেকে আরম্ভ করে ওই যে অদন্তপুরী বিক্রমশিলা ওই সময় যে অবস্থা ছিল, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তো ভারতবর্ষে ছিল এবং পৃথিবীর প্রথম জ্ঞানের আলো তো ভারতবর্ষে জ্বলেছিল, এবং আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু এই জ্ঞানের আলো পৃথিবীতে ছড়িয়ে গেছে। কিন্তু আমরা ব্রিটিশ শাসনের সময়ে এই রকম শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেটা বাবু বানানোর শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লার্ক তৈরি হবে। আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি এতদিন পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটাকে ম্যাকলের শিক্ষা ব্যবস্থাকে আমরা ফেয়ারওয়েল দেওয়ার জন্য আমরা তৈরি। এবং এই যে ফেয়ারওয়েল যে ম্যাকলের শিক্ষা ব্যবস্থা, এটা একটু বিশাল মানে অবদান আমি বলবো রাষ্ট্রীয় শিক্ষানীতির 2020।
1: কিন্তু জনমনে একটা প্রশ্ন থেকে যায়, আসলে সাধারণ মানুষ অনেক সময় ভাবি আমরা যে কিছু একটা শিক্ষা মানে কিছু ডিগ্রি অর্জন করা মানে জীবনে সে কিছু একটা, সে ব্যবসা হোক চাকরি হোক কিছু একটা করে নিজের রুজিরুটির ব্যবস্থা করতে পারে। তো এই পয়েন্টে খুব ছোট্ট করেও আপনি বলুন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে সেই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস সেটা কতটুকু প্রসারিত হচ্ছে।
0: এটাই এটাই মূল জায়গা ন্যাশনাল এডুকেশন পলিসির মূল জায়গা হলো একটা শিক্ষার্থীকে আমরা এমনভাবে তৈরি করব যাতে সে কম্পিটিটিভ মার্কেট, যেটা প্রতিযোগিতার দৌড় যেখানে চলছে, সেখানে গিয়ে সে যেন কম্পিট করতে পারে, তার জন্য সঠিক দক্ষতা বিকাশ হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে শিক্ষা ব্যবস্থা, এটা হলো লার্নার সেন্ট্রিক শিক্ষা ব্যবস্থার আদলে এলোসিয়া, এলোসিয়া বললে বলা হয় লার্নার লার্নিং আউটকাম বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এই যে প্রোগ্রাম যেটা বিএ পাস করবে বিকম পাস করবে, এই পাস করে তার মার্কেটে এমপ্লয়েবিলিটি কি হবে তার রূপরেখা তৈরি করা, আমরা যারা শিক্ষক আমরা যারা কারিকুলাম তৈরি করব সেটা আমাদের উপর দায়িত্ব।
1: তো আমরা আশা নিশ্চয়ই আশা রাখতে পারি। তো এবার অভিজিৎ বাবুকে আমি একটা প্রশ্ন করছি, দেখুন গত ১২ বছরে যেগুলো তো আমরা ডাটা পাচ্ছি, আজকাল সবাই জানে যে বর্তমান সরকার আসার আগে এই দেশে আইআইটি ছিল ৪টে, আজকে যেটা হয়েছে ২৩টা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ছিল ৬টা, সেটা হয়েছে আজকে ২৪টা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ছিল ৪টে, সেটা ছিল হয়েছে এখন ২২টা, ৭০টা এয়ারপোর্ট ছিল যেটা এই মুহূর্তে আমি এক্সাক্ট নাম্বার পেয়ে যাব আমরা মনে পড়ছে না, মানে মোটামুটি ১৫০টার কাছাকাছি বা একটু বেশি এয়ারপোর্ট এই দেশে যে স্থাপন করেছে গত ১২ বছরে বর্তমান সরকার, মানে যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে গত ১২ বছরে, তো আপনার কি মনে হয় এই ডেভেলপমেন্টের পরে আমাদের হেলথ কেয়ার, জনস্বাস্থ্য বা জনজীবন এবং শিক্ষার ক্ষেত্রে তার প্রভাব কতটুকু পড়বে?
2: সুন্দর বিষয় হচ্ছে যে আপনি যেমন বললেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আইআইটি বললেন আইআইএম বললেন, সেইভাবে ইউনিভার্সিটিও সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের স্বাস্থ্যের জন্য এমবিবিএস এর যে সিট ছিল সেটা প্রায় ৩ গুণ হয়েছে, তো সেটা এক বড় উপলব্ধি আমাদের। আর দেখুন
1: যেটা খুব সম্ভবত ৫১,০০০ সামথিং ছিল সেটা এখন ১,২৭,০০০
2: সামথিং,
1: প্রায়
2: ৩ গুণ। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটা ইয়ে হয়েছে। আমি যেটা বলছিলাম যে দেখুন আমাদের যে ইন্ডিয়াতে স্যার যেমন বলেন বা আপনিও বলছিলেন যে ডিজিটাইজেশন যেটা হচ্ছে, তাতে হলোটা কি, তাতে আমাদের দেশের মানুষের, আগে যেমন একজন প্রধানমন্ত্রী বলেছিলেন যে ১ টাকা যদি সরকারের পক্ষ থেকে আসে তো সেটা সেই টার্গেটেড মানুষের কাছে ১৫ পয়সা পৌঁছয়, অর্থাৎ ৮৫ পয়সা ইন বিটুইন যারা থাকেন ওরা পেয়ে যান। তো ডিজিটাইজেশনের মাধ্যমে যখন আমরা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার শুরু হলো আমার মানুষের কাছে, তখন যে দুর্নীতি যেটা করাপশন মিডিলম্যানের সেই ইয়ে থাকলো না, সেটা একটা বিরাট উপলব্ধি মানুষের কাছে সহজে পয়সা। আমরা জানি যে জিরো ব্যালেন্সে মাস স্কেলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে আমরা পয়সা পৌঁছে দিতে পারছি। আর যেটা হচ্ছে ওই যে গুড গভর্নেন্স, যেটা ওই যে ডিজিটাইজেশনের জন্য যে ফাইল বন্দি করে রাখার যে ব্যবস্থা বিভিন্ন এক্সিকিউটিভদের, যে টেবিলের পর

0: টেবিল সেটা ঘোরা, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি এবং সবটা ডিজিটাইজড হয়, সবটা মনিটরিং হয়, ট্রান্সপারেন্ট হয়েছে এবং তাতে আমরা উন্নতি হয়েছে,
1: যেটা আমাদের অর্থনীতির ভাষায় বলছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। নিরঞ্জন রায় স্যার আরেকটু ডিটেলসে জিনিসটা আমাদের বোঝাতে পারবেন, যেটাকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ডাইরেক্ট বেনিফিটস ট্রান্সফার, যেটা অভিজিৎবাবু উল্লেখ করছিলেন। তো এই যে এগুলো যুগান্তরকারী পদক্ষেপ। হ্যাঁ, তো এছাড়াও আছে যে প্রধানমন্ত্রী জনধন যোজনা, মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। তো নিরঞ্জন রায় স্যারের কাছে আমি জানতে চাইব যে এগুলোর ফলে যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমি ঠিক এই মুহূর্তে বাংলাতে ঠিক তার পরিভাষা কি হবে স্যার হয়তো বলতে পারবেন ফিনান্সিয়াল ইনক্লুশনের, যাই হোক তার বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করছেন?
2: দেখুন, এই যে প্রধানমন্ত্রী জনধন যোজনা যেটা শুরু হয়েছে, যে প্রত্যেকের কাছে যে আমাদের অর্থনৈতিক যে লেনদেন যেটা হচ্ছে সেটাকে একটা সুষ্ঠু সমৃদ্ধভাবে সবার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো মূল কথা। এবং যাতে মাঝখানে লিকেজগুলো, অভিজিৎবাবু যেগুলো কথা বলছিলেন, মাঝখানে যাতে কেউ লিকেজ করতে না পারে। এবং তার জন্য আজকে ভারতবর্ষে যে আমাদের ফিনান্সিয়াল যেটা বলা হয়, আপনি যেটা বলছিলেন
1: ইনক্লুশন,
2: ইনক্লুশনের সাথে সাথে গভর্নেন্স, যেটা আমাদের যে সরকারের যে স্বায়ত্তশাসন ভাবে যে ফিনান্সিয়াল গভর্নেন্সটা করছে, সেখানে আমাদের ডিজিটালাইজেশন পেমেন্ট ইউপিআই, এটা ভারতবর্ষের মধ্যে নয়, শুধু বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে তো কোনায় কোনায় সব জায়গায় এটা পৌঁছে গেছে। 10 টাকা কিনেও এখন আমি মোবাইলে পেমেন্ট করছি, এবং এই যে মোবাইলে পেমেন্ট করছি, এখন পান কিনলেও মোবাইলে বলে স্যার মোবাইলে পেমেন্ট করে দিন।
1: ওটা তো আমরা দেখি বিভিন্ন সময়ে।
2: এই যে একটা সংস্কার, এটা কিন্তু একটা বিশাল পাওনা। কদিন আগে অস্ট্রেলিয়ার যে ডেপুটি প্রাইম মিনিস্টার দিল্লিতে এসেছিলেন, বা বিভিন্ন দেশের রাজনৈতিক যারা নেতৃবর্গরা আসেন আমাদের দেশে, এসে ইউপিআই পেমেন্টটা দেখে ওরা এত উৎসাহী হন, কারণ তাদের দেশে বেসিক্যালি এটা হলো ক্যাশ বেসড ইকোনমি। আমাদের ক্ষেত্রে আজকে ক্যাশ বেসড ইকোনমি থেকে আমরা সরে এসেছি, এবং এইটা আরেকটা বিশাল পাওনা এই সরকারের। এবং আমরা সামগ্রিকভাবে যদি দেখি এই সরকারের, যে জনগণের দুয়ারে সরকারের সুযোগ সুবিধাকে সমৃদ্ধভাবে সুস্থভাবে পৌঁছে দেওয়া। এবং আরেকটা জিনিস দেখুন, যে কল্যাণমূলক যে সমস্ত স্কিম সরকার যেগুলো নিয়েছে, আজকে গরিব কল্যাণ যোজনাই বলুন, আজকে এই যে নিযুত ময়না, আমাদের ছাত্রদের জন্য নিযুত ময়না আসাম সরকার করেছে, আসাম সরকারের আরেকটা প্রকল্প নিযুত বাবু করেছে, ফ্রি এডমিশন দিচ্ছে, এইগুলোর মাধ্যমে একটা উন্নয়নের জোয়ার কিন্তু তৈরি হয়েছে, এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে যে যাতে দেশের প্রত্যেকটা নাগরিক শিক্ষার ব্যবস্থা সুষ্ঠু হয়, যাতে প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্যের ব্যবস্থা সমৃদ্ধ হয়, সুস্থ হয়, এবং প্রত্যেকটা নাগরিকের জীবনযাত্রা যাতে উন্নত হয়, এই যে একটা পরিবেশ তৈরি হয়েছে, এইটা বলবো একটা বিশাল পাওনা আমাদের দেশে। এবং এইগুলোই কিন্তু আমাদের বিকশিত ভারত হওয়ার যে ইন্ডিকেটর, কারকগুলো, কারক যেগুলোকে বলা হয়, এইগুলোই হলো আমাদের মূল কারক বিকশিত ভারত হওয়ার। এবং তার মাধ্যমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, আমাদের যে উদ্বৃত্ত জনগণ, তাদেরকে আমাদের কিন্তু সঠিকভাবে তাদেরকে দক্ষতা বিকাশ করতে হবে। দক্ষতা বিকাশ যদি আমরা করতে পারি, এবং আত্মনির্ভর ভারত অভিযান আরেকটা বিশেষ দিক, যাতে আমাদের ব্রেন ড্রেনটাও কিন্তু সাথে সাথে যাতে আমরা কিছুটা কমাতে পারি, এবং আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে আরেকটা মূল বিষয় হলো ইন্টারন্যাশনালাইজেশন অফ এডুকেশন। আমাদের প্রত্যেক বছর যে বেশি সংখ্যক ছাত্ররা বাইরে চলে যাচ্ছে, তারা কেন বাইরে যাবে? আমরা যদি এইরকম সুযোগ সুবিধা ভারতবর্ষেই তৈরি করতে পারি, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি এই জায়গায় কিন্তু আলোকপাত করেছে, এবং এই দক্ষতা বিকাশের সুযোগ সুবিধা সরকার যেভাবে করেছে তার সঠিক বাস্তবায়ন, ন্যাশনাল এডুকেশন পলিসির সঠিক রূপায়ণ, তার মাধ্যমে কিন্তু আমরা বিকশিত ভারতের স্বপ্ন সাকার

0: আসলে এই সরকার আসার সাথে শ্রী নরেন্দ্র মোদী জি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদেরকে দুটো শব্দ আমাদেরকে শিখিয়েছেন, একটা হলো আত্মনির্ভর ভারত আর আরেকটা মেক ইন ইন্ডিয়া। তো আমরা মোটামুটি বুঝতে পারছি ভারতবর্ষ আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আপনিও হাইলাইট করেছেন, এবং নিউ এডুকেশন পলিসি তার একটা রূপরেখা। তো স্যার আমি বলবো যে হ্যাঁ, আমরা দেখছি তার ফলে যে ইদানিং এই যে মিডিল ইস্টে ওয়ার হচ্ছে, তার সঙ্গে ভারতবর্ষের নির্মিত তেজস বিমান এবং ব্রহ্মস মিসাইলের যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ডিমান্ড, মানে ইন্ডিয়া ভারতবর্ষ এখন ডিফেন্স টেকনোলজিতে এত দূর এগিয়েছে যে একটা আমাদের এক্সপোর্টের এক বিরাট বড় কম্পোনেন্ট হচ্ছে। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া সেটা কতটুকু সফলতা অর্জন করেছে বা আগামী দিনে কোন ডিরেকশনে যাচ্ছে একটু হাইলাইট করবেন।
1: আপনি ইতিমধ্যেই আলোকপাত করেছেন আমাদের ডিফেন্স সেক্টর, আমাদের টেকনোলজি সেক্টর, আমাদের ম্যানুফ্যাকচারিং, এইগুলোতে কিন্তু আমাদের মূল যে আত্মনির্ভর ভারতের যে করোনার পরে পরে কোভিড-19 যখন হলো, এইটার পরে পরে আমাদের আত্মনির্ভর ভারতের অভিযান যেটা শুরু হয়েছিল সেটার দিকে কিন্তু আমরা বলিষ্ঠভাবে এগিয়ে চলেছি, এবং তার জন্যই কিন্তু ভারতবর্ষ আজকে এই যে পাশ্চাত্য ক্রাইসিস চলছে তারপরেও কিন্তু ভারতবর্ষে আমাদের সেই রকমভাবে ক্রাইসিস মাথাছাড়া দেয়নি। তার মূল কারণ হলো আমরা অনেকটা ক্ষেত্রে আত্মনির্ভর ভারতের যে যে আমাদের স্বপ্ন, মেক ইন ইন্ডিয়ার যে স্বপ্ন, সেটাকে কিছু কিছু আমরা এগোচ্ছি। তার মূল চালিকা শক্তি কিন্তু আমাদের গ্রামীণ যে উন্নয়ন সেই জায়গা। এখানে একটু একটা কথা বলে আমি শেষ করব যে 1931 সালে 20 নভেম্বর মহাত্মা গান্ধী লন্ডনে ছাতাম হাউসে একটা বক্তব্য রেখেছিলেন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া। উনার একটা ভিশন ছিল মহাত্মা গান্ধীর যে ভারতবর্ষ তো স্বাধীন হবেই আগামী দিনে, স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ কিভাবে তার অর্থনীতিকে সাজাবে, ঢেলে সাজাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, তার একটা রূপরেখা উনি সেখানে দিয়েছিলেন। এবং তার সেই ফিউচার অফ ইন্ডিয়াতে রূপরেখার মূল বিষয় ছিল কিন্তু গ্রামীণ উন্নয়ন, গ্রামের উন্নয়নকে প্রাধান্য দিয়ে একটা অর্থনৈতিক মডেল তৈরি করার জন্য গান্ধীজি সেখানে সেদিন বক্তব্য রেখেছিলেন। সম্ভবত স্বাধীনতার আগে সেটাই গান্ধীজির শেষ বক্তব্য, আত্মনির্ভর ভারত বা গ্রামীণ উন্নয়ন বা ফিউচার অফ ইন্ডিয়া নিয়ে। এবং সেই জায়গায় ভারতবর্ষ যখন স্বাধীন হলো আমরা অনেকটা কম্প্রোমাইজ করে দিয়েছি। আমরা এই প্রগতিশীল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, হাই লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এইগুলো আমরা স্বপ্ন দেখেছি প্রথম দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে, কিন্তু আমরা ওই জায়গাটা ভুলে গেছিলাম যে আমাদের যে এই যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আমাদের শিল্প উন্নয়ন, সেটা কিন্তু নির্ভরশীল হবে আমাদের গ্রামের উন্নয়নের উপর। এবং এই জন্যই এই জায়গায় আজকে আমরা কিন্তু আবার তার সঠিকভাবে মূল্যায়ন করে আমাদের আত্মনির্ভর ভারতের উন্নয়ন নিয়ে দিকে আমরা এগোচ্ছি।
0: ধন্যবাদ স্যার, আমাদের সময় বোধহয় শেষ হয়ে আসছে, যেতে যেতে আরেকটা প্রশ্ন শুধু আপনাকে, এটি প্রশ্ন না মানে সত্যি কথা বলতে আমাদের আগের সরকার যেটা লুক ইস্ট পলিসি নিয়েছিলেন এবং বর্তমান সরকার আসার পরে লুক ইস্ট পলিসিটাকে মডিফাই করে, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, এবং যেটা সেই লাইনে এই সরকার চালিয়ে যাচ্ছেন তার কাজকর্ম। তো স্যার অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের পূর্বাঞ্চল, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের কি কি সম্ভাবনা আপনি দেখছেন আগামী দিনে, খুব সংক্ষেপে যদি একটু বলুন।
1: আমাদের এই গত 12 বছরে মানে এই এনডিএ সরকার আসার পরে বৈদেশিক নীতিতে একটা সাংঘাতিক পরিবর্তন ঘটেছে। বৈদেশিক নীতিতে আগে আমাদের মূলত ছিল বাইপোলার পলিসি, দুইটা দেশ, একটা দেশের সাথে আরেকটা দেশের বাইপোলার। আমাদের এই 2014 সাল থেকে হয়েছে আমাদের মাল্টিপোলার পলিসি, অর্থাৎ আমাদের বন্ধুর সংখ্যা অনেক বেশি, এবং যে নেইবারহুড পলিসি ফার্স্ট, এই যে নেইবার ফার্স্ট পলিসি, এই নেইবার ফার্স্ট পলিসিতে আমরা আমাদের সরকার কি করেছে, লুক ইস্ট পলিসি থেকে অ্যাক্ট ইস্ট পলিসিতে

0: পরিবর্তন ঘটিয়েছে, যাতে আমাদের যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের সাথে মিলে যাতে আমরা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি এবং সাথে সাথে তাদেরকেও যাতে আমরা সাহায্য করতে পারি। আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের যখন কোভিড-19 ভারতবর্ষ প্রায় 155টা দেশের উপরে ভ্যাকসিন মৈত্রীর আওতায় ভ্যাকসিন পৌঁছে দিয়েছিল, ভারতবর্ষ তো সেই রকম আমেরিকার মতো শক্তিশালী দেশ নয়, এই বৈদেশিক মানে আমাদের অর্থনীতির বহর যদি আমরা চিন্তা করি, কিন্তু সেই জায়গায় আমেরিকাতে কিন্তু আমেরিকার সরকার কিন্তু সেই দিকে আলোকপাত করেনি বা চিন্তাও করেনি, কিন্তু ভারতবর্ষ সবাইকে কিন্তু ভ্যাকসিন মৈত্রীর আওতায় ভ্যাকসিন পৌঁছে দিয়েছিল। এবং এইগুলোই আমাদের কিন্তু বৈদেশিক নীতির মূল চাবিকাঠি। আরেকটা জিনিস হলো আমাদের বৈদেশিক নীতিতে যে আমাদের ডায়াসপোরা, আমাদের যারা ভারতীয়রা, বিদেশি ভারতীয়রা, প্রবাসী ভারতীয়রা, তাদের যে নীতি এটাকে একটা আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে ভারতবর্ষে এনে তাদের এই যে আমাদের যে ইনভেস্টমেন্ট, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই জায়গায়, তাদের সাথে আমাদের যে সুসম্পর্ক, কোনো ক্রাইসিস ঘটলে তাদেরকে যে সাথে সাথে এনে নেওয়া, মানে তড়িগড়ি করে ক্রাইসিস ম্যানেজমেন্ট করা, এইগুলো আরেকটা বিশেষ দিক। এবং এর ফলে আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে আমাদের যে উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন সেটা অনেক অনেকাংশে নির্ভরশীল। এবং সেই জন্যই তো আজকে টাটার যে সেমিকন্ডাক্টর ইউনিট আজকে আসামে এসেছে, এটা কিন্তু একটা সাংঘাতিক ধরনের ইন্টারভেনশন, সাংঘাতিক ধরনের পদক্ষেপ। এবং এই টাটা সেমিকন্ডাক্টর, তার তো মানে বিশেষ ইয়েই থাকবে এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং এক্সপোর্টটা এখান থেকে কোন দিকে যাবে, এই আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে আমাদের ইস্ট এশিয়ান হাইওয়েস পরিকল্পনা করা হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিকে আরো সমৃদ্ধ করার জন্য এই যে আমাদের উত্তর পূর্বাঞ্চল দিয়ে সমৃদ্ধ করার জন্য প্রয়াস করা হচ্ছে, এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অনেকাংশে ত্বরান্বিত হয়েছে। রাস্তাঘাটের অবস্থা দেখুন, অনেকাংশে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। এটা আমি যে একটু আগে বলেছিলাম, একটা সঠিক উন্নয়নের জোয়ার চলছে বলেই এই যে সরকার, এনডিএ সরকার তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, এবং সেখানে আমাদের যে একটা বিকশিত ভারতের লক্ষ্যে যতগুলো পদক্ষেপ দরকার সমস্ত পদক্ষেপ এই সরকার নিচ্ছে।
1: অনেক ধন্যবাদ, আমাদের আলোচনা আরো দীর্ঘায়িত করা যেত, সত্যি কথা বলতে আরো অনেক প্রসঙ্গ আসে এবং ফলপ্রসূ আলোচনা হয়, কিন্তু সময়ের জন্য, প্রতিবন্ধকতার জন্য আমরা আলোচনা শেষ করতে হচ্ছে। অধ্যাপক রায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ডক্টর অভিজিৎ সাহা, দুজনকে অত্যন্ত ধন্যবাদ, আপনাদের মূল্যবান মতামত পেয়ে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি।
2: নমস্কার।

এতক্ষণ শুনলেন এনডিএ সরকারের 12 বছর উপলক্ষে একটি পর্যালোচনা। অংশগ্রহণে ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সঞ্জীব ভট্টাচার্য ও দীনানাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা। আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এখন শুনবেন খেয়াল, রাগ মালকোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মালকোষ রাগে খেয়াল শুনলেন নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশন এখানেই সমাপ্ত হচ্ছে। আগামীকাল যথারীতি সকাল 5টা বেজে 55 মিনিটে শুরু হবে প্রথম।